আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 17ই আষাঢ়, 15ই মহরম, 1লা জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের

0: মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত সহজ নিরাপদ ডিজিটাল লেনদেন করতে নিশ্চিত করতে আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে 14 শিশুর মৃত্যু। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে হারিয়ে ফ্রান্স ও আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলোতে, এখন মেক্সিকোর মোকাবেলা করছে ইকুয়েডর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে
3: জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেটটি পাশ হয়।
2: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক।
4: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
3: 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হচ্ছে। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করে জাতীয় সংসদ। এর মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়। মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কয়েকজন সংসদ সদস্য। তবে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
2: আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: নতুন বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে দেখা গেছে।
5: বাজেটের ইতিবাচক জায়গা হলো যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ওনারা আসছেন, সেই নির্বাচনী ম্যানিফেস্টোর আঙ্গিকে বাজেট তৈরি করার একটা চেষ্টা ওনারা করছেন। সেকেন্ড যেটা, ব্যক্তিখাতের বিনিয়োগটাকে আনা। তো ব্যক্তিখাতের বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু তারা সেক্টরকে তারা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে না। এইটার ক্ষেত্রে মানে এখন বাজেট তো বাজেটের কাজ করছে, বাকি বিষয়গুলোকে যদি সাথে করতে পারে তাহলে বিনিয়োগের কিছুটা ইতিবাচক ধারা আমরা দেখতে পারবো।
3: 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মাধ্যমে নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধে ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বেলা 3টায় আবার বসবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী নৈশ ভোজ গতকাল বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশ ভোজ বাতিল করা হলে সরকারের প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে 30-55 কোটি টাকা। তিনি জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মোশতাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবিলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মোশতাকুর রহমান বলেন, আগামী 6 মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: একটি কিউআর কোড, আর সেটি স্ক্যান করলেই পরিশোধ করা যাবে কেনাকাটার বিল, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট, যে কোনো মাধ্যমে ব্যবহার করুন না কেন, আর আলাদা আলাদা কিউআর কোড নয়, একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সম্পন্ন হবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশকে ধীরে ধীরে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সব ব্যাংক ও MFS প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নিশ্চিত হবে, ফলে একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
7: সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে, আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না।
6: এতদিন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর ব্যবহার করতে হতো, এতে একই দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো ব্যবসায়ীদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে।
8: এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন, এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না।
9: আমরা মাল্টিপল পোর্টাল যদি আমরা চেক করতে হয় সেক্ষেত্রে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালে থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে।
6: বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআর এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে, এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন হবে আরো সহজ, আর নগদবিহীন অর্থনীতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকারি রাজস্ব অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থ বছরের শুরু থেকে কোন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং অধীনস্থ দপ্তর এই চালানের বাইরে অন্য কোন মাধ্যমে সরকারি রাজস্ব বা অন্যান্য প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যতদিন আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন আওয়ামী লীগ ফান্ড বা অন্য যে কোনো নামেই আসুক না কেন, তাদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল এ তথ্য জানায়। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। আজ থেকে এই মূল্য কার্যকর হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার। তার মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দেশের চিত্রকলা ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মোস্তফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সকাল থেকেই মোস্তফা মনোয়ারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে চ্যানেলাই প্রাঙ্গণ হয়ে তার শেষ যাত্রা পৌঁছায় বনানী কবরস্থানে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30 তিনি মারা যান। মোস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
10: মোস্তফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মোস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহনা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের 150 বছরের পুরনো নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার। এই রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস সংবিধানের চতুর্দশ সংশোধনী মোতাবেক আদেশ দেন যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করে, তবুও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের বিষয়টি সংশ্লিষ্ট সমঝোতা স্মারকের আলোকে পরিচালিত হবে। এক্ষেত্রে তেহরান তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন মনে করছে না। তিনি আরও জানান, ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের জন্য দোহায় কাতারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে ইসরায়েলি সৈন্যরা গাজায় অন্তত 8 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বৈরুতের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে। সৌদি আরব কিছু প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা বৃদ্ধির সুবিধাটি সেই সব প্রবাসী কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের নেটওয়ার্ক ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং যারা কোন প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যেও ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে নিয়মভঙ্গের বিষয়গুলো সংশোধন না করা হলে নির্ধারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে এবং নিউ ইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে। মেক্সিকো সিটিতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মেক্সিকো এখন ইকুয়েডরের মোকাবেলা করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:15 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:50। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আজ থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারে ছাদ ধসে 14 শিশুর মৃত্যু। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে হারিয়ে ফ্রান্স ও আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলোতে, এখন মেক্সিকোর মোকাবেলা করছে ইকুয়েডর। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: জানতো, মগর কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন 90.4।

0: ¿Qué?
1: Oh, Money Shot.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এটা সব থেকে বড় কথা আমার জন্য, কারণ আপনারা জানেন যে আমি প্রায় অসুস্থ হয়ে যাই। এটা কেন আমি জানি না, হয়তো কারো নজর লেগেছে। যাই হোক, আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মর্নিং মাইক নিয়ে ঢাকা এফ এম 90.4 এ। থাকবো সকাল 11টা পর্যন্ত। এমনিতে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফ এম 90.4 এ। সো এছাড়াও বৃহস্পতিবার দিনও কিন্তু আমি মাঝে মাঝে থাকি, যেমন আগামীকাল কিন্তু আমি থাকছি মর্নিং মাইকে। এবং আমি কিন্তু হচ্ছে কি বলে, যেহেতু আগামীকাল ভালোবাসার বাংলাদেশ শো হচ্ছে পিঙ্ক আপ করছে, তো সেই কারণে আমি সকালবেলা সময়টাতে আসছি। বাট যখন আমি আবার ভালোবাসার বাংলাদেশে থাকবো, সেটা কিন্তু সেই দিন সকালবেলা কিন্তু পিঙ্ক আপও থাকবে। সো এই যে আপডেটটা, এই শিডিউলটা আপনাদের জানতে হলে অবশ্যই ঢাকা এফ এম এর ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে। ঢাকা এফ এম এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন যে কখন কখন আমি থাকি, বা আমার সাথে গল্প শেয়ার করতে পারেন। আর SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো আমরা আজকের মর্নিং মাইক শুরু করব গান দিয়ে এবং অনেক আড্ডা দিয়ে, গল্প দিয়ে, মজার মজার অনেক ইনফরমেশন শেয়ার করবো, গসিপ শেয়ার করবো। তো এখন গান শুনবো, মানে গান দিয়েই তো শুরু করবো বললাম। সো একটা গান শুনবো, সায়নি। সায়নি গানটি শুনতে শুনতে এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত। যেহেতু বিশ্বকাপ চলছে সেই হিসেবে কিন্তু প্রতিদিন দেখা যায় যে বিশ্বকাপ নিয়ে, ফিফা নিয়েই কিন্তু আমি বিভিন্ন রকমের গল্প করি, আড্ডা দিই এবং বিভিন্ন রকমের গসিপ শেয়ার করি, ইনফরমেশন শেয়ার করি। তবে আজকে এখন যেহেতু আসলে আজকেও ম্যাচ আছে, আজকে রাত 10টায় ইংল্যান্ডের ম্যাচ আছে এবং প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ম্যাচ থাকে। তবে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, পর্তুগাল, ফ্রান্স, স্পেন এই ধরনের কান্ট্রির ম্যাচগুলো নিয়ে আমরা কিন্তু একটু বেশি এক্সাইটেড থাকি, তাই না? সো এবারও কিন্তু তাই হচ্ছে এবং আমি কিন্তু সেই এক্সাইট ম্যাচগুলো নিয়েই আসলে আপনাদের সাথে গসিপ আড্ডা শেয়ার করি। তো সেই নিয়ে আরও একটি কথা আর কি বলে দিতে চাই, যারা অনেকেই জানেন না যে আর্জেন্টিনার ম্যাচ নেক্সট কবে, তাদের জন্য একটু বলে দিতে চাই যে আগামী 4 তারিখ মানে 4 জুলাই ভোর 4টা বাজে আপনার আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে বাংলাদেশ সময় ভোর 4টা বাজে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আরও তো বিশ্বকাপ নিয়ে আরও অনেক গল্প শেয়ার করবো, গসিপ শেয়ার করবো, আড্ডা দিব। তবে তার আগে আপনাদের জন্য একটা আরও একটা গুড নিউজ জানিয়ে দিই, এটা আমাদের বাংলাদেশের সিনেমার জন্য এবং বাংলাদেশে যারা সিনেমাকে পছন্দ করেন, যারা সাকিব খানের ভক্ত আছেন তাদের জন্য আশা করি এটা একটা খুব ভালো একটা নিউজ হতে যাচ্ছে। সোলজার সিনেমার শুটিং শেষ করে আমেরিকায় যাচ্ছেন সাকিব খান। তবে তার আগে রায়হান রাফির আনুষ্ঠানিকভাবে তুফান 2 তে চুক্তিবদ্ধ হয়েছে সাকিব খান। সাকিব আমেরিকায় অবসর কাটিয়ে এসে তুফান 2 শুটিং করবে বলে শোনা যাচ্ছে। সো এই ব্যাপার নিয়ে আপনাদের কি মতামত? তুফান সিনেমার এই যে একটা সিকুয়েল আসতে চলেছে, তুফান 2 আসতে চলেছে, আমার তুফান 1 কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে এবং বেশ হিট একটা, মানে হিট কিছু গান হচ্ছে আমরা শুনতে পেয়েছি তুফান 1-এ। তো আমরা আশা করব যে অবশ্যই তুফান 2 মানে তুফান 2 তেও সেম ভাবেই হচ্ছে রায়হান রাফি এবং সাকিব খানের আরো একটি নতুন করে কামব্যাক আসবে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত? তুফান সিনেমার এই যে একটা সিকুয়েল আসতে চলেছে, তুফান 2 আসতে চলেছে, আমার তুফান 1 কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে এবং বেশ হিট একটা, মানে হিট কিছু গান হচ্ছে আমরা শুনতে পেয়েছি তুফান 1-এ। তো আমরা আশা করব যে অবশ্যই তুফান 2 মানে তুফান 2 তেও সেম ভাবেই হচ্ছে রায়হান রাফি এবং সাকিব খানের আরো একটি নতুন করে কামব্যাক আসবে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং কেমন লাগছে এই কথাটা শুনেই?

একটা পোস্ট আপলোড হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। সো সেই ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। তো চলুন, যেহেতু তুফান সিনেমা নিয়ে কথা বলছিলাম এবং আপকামিং সোলজার সিনেমা নিয়েও কথা বলছিলাম, সাকিব খানের সেই সিনেমা শুটিং শেষ হয়ে গেছে, সো আমার কাছে মনে হয় যে এখন একটা তুফান সিনেমার গান প্লে করলে বেটার হবে, তাই না? সো আপনাদের জন্য তুফান সিনেমার গানটি প্লে করে দিচ্ছি। সো আমরা গান শুনে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: 去。
1: Time check. এখন সময় সকাল 9:00

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন এবং সকাল শুরু হয়ে গেছে, একটা সুন্দর মিষ্টি সকাল, এবং সকালটা অবশ্যই উপভোগ করুন এবং একটা হেলদি ব্রেকফাস্ট করুন। এক কাপ চা খেতে পারেন বা একটা কফি খেতে পারেন, চা খেতে খেতে অথবা কফি খেতে খেতে একটু মর্নিং মাইক শুনলেন এবং কাজের জন্য রেডি হলেন এবং গাড়িতেও মর্নিং মাইক ওপে অন করে এবং আপনি ড্রাইভ করছেন অথবা গাড়িতে চড়ছেন, সো সেই মোমেন্টটা কিন্তু আসলে একটা অন্যরকম ভাইব দেয়, তাই না? কারণ আমি কিন্তু সকালবেলা অনেক সুন্দর সুন্দর গল্প, আড্ডা, খুব মজার মজার গসিপ শেয়ার করি, তাই না? সো সেই আড্ডা গসিপগুলো নিয়ে মানে আপনাদের শুনতে আশা করি আপনাদের ভালো লাগে, কারণ আমার কিন্তু প্রতিদিন SMS করে যে আপু আপনার কাছে অনেক মজার মজার গল্প শুনতে পারি, এটা ভালো লাগে। সো এই জন্যই কিন্তু আমি অনেক বেশি ইন্সপিরেশন পাই এবং আপনাদের জন্য বিভিন্ন রকমের গল্প শেয়ার করি। সো এখনও আমি আপনাদের সাথে আরো একটি মজার একটা গল্প শেয়ার করবো, তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার IT কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার IT ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.pd। আমার IT আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমি আপনাদের সাথে এখন যেই মজার গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি একটু আগেই বলছিলাম যে কেপ ভার্দের সাথে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে গ্রুপ 32-তে। সো সেটা কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী 4 জুলাই ভোর 4টা বাজে। এবং আপনি কি জানেন এই যে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা, কেপ ভার্দে কিন্তু সব থেকে ছোট একটা কান্ট্রি হয়ে ফিফাতে জায়গা করে নিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে কেপ ভার্দে। তবে তার থেকে বড় কথা হচ্ছে কেপ ভার্দে কিন্তু পার্সোনালি আর্জেন্টিনার অনেক বেশি বড় একটা ভক্ত এবং স্পেশালি মেসিকে, কেপ ভার্দে যে গোলকিপার আছে সে কিন্তু অনেক বেশি মানে লাইক পছন্দ করে এবং তাকে তাকে গুরু মানে। সো এই যে মানে গুরুর সাথেই যখন যুদ্ধে নামতে হয় তখন তার আগে কিন্তু অনেক নার্ভাসনেস কাজ করে, অনেক অনেক ব্যাপার স্যাপার কাজ করে, তাই না? সো কেপ ভার্দে যেটা করছে সেটা হচ্ছে জানিয়েছে যে তারা ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে এবং মেসিকে বিশেষভাবে সম্মাননা জানাবেন এবং কেপ ভার্দের জার্সিতে মেসির নাম লেখা এবং 10 নম্বর জার্সি পরে নাকি তারা মাঠে নামবে, এইটাও আমি শুনলাম। সো দেখা যাক কি হয়, আমার কাছে তো খুব এক্সাইটেড লাগছে। সেই ম্যাচে যদি আর্জেন্টিনা হেরেও যায় তারপর আমি মনে করব যে এটা তাদের জন্য অনেক সম্মানের হবে, যে মানে শিষ্য যখন জিতে যায় তখন কিন্তু আসলে গুরুর প্রকৃত জয়টা হয়, কারণ গুরু তখন নিজেকে বলতে পারবে যে হ্যাঁ আমি তোমাকে এতটাই ভালো শিখিয়েছি যে তুমি আমাকেও হারিয়ে ফেলেছো, তাই না? সো আমি অবশ্যই কেপ ভার্দে এবং আর্জেন্টিনা দুই দলের জন্য অনেক অনেক শুভকামনা দিব এবং অনেক দোয়া করব যাতে তারা দুজনই খুব ভালো খেলতে পারে এবং আমি চাইবো দুই দলই বেসিক্যালি জিতে যাক এবং দলই হচ্ছে ফাইনাল পর্যন্ত যাক। সো দেখা যাক কি হয়, খেলা তো খেলাই, এটা তো আসলে বললেই হবে না, তাই না? সো যে ভালো খেলবে সেই ভালো রেজাল্ট করবে। সো ওকে দেখা যাক কি হয়, সব শুভকামনা রইল। তো আমরা এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। এই সার্ভিসটি আই হোপ আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি কিন্তু আই থিঙ্ক মানে অনেক বেশি প্রফিট আমি দেখতে পাচ্ছি। সো আপনারা আই থিঙ্ক এটা এনজয় করবেন এই সার্ভিসটি। তো চলুন আমরা আবারও গল্পে ফিরে যাই। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বুধবার মর্নিং ম্যাক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবার দিনেও কিন্তু আমি মাঝে মাঝে থাকি। সো এই আপডেটটা পেতে হলে অবশ্যই ঢাকা এফএম এর ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। সো আই হোপ আপনাদের আজকের মর্নিং মাইক শো ভালো লাগছে এবং এনজয় করছেন। যে গল্পগুলো শেয়ার করছি, মজার মজার স্টোরি শেয়ার করছি, সেগুলো আই হোপ আপনাদের ভালো লাগছে। সো তাছাড়া যদি চাইলে আপনি কিন্তু একটা ফিডব্যাক জানাতে পারেন বা কেমন লাগছে আমাকে শুনতে, সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুক ইনবক্সও করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস কিন্তু অলরেডি বলে দিয়েছি। তো চলুন এখন আবারও একটু গল্প আড্ডায় ফিরে যাব। তার আগে বলে দেই, ফেসবুকে কিন্তু একটা মর্নিং মাইকের পোস্ট আপলোড করা হয়েছে, সেই পোস্টে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, মজার মজার কমেন্ট করবেন। যেই আমি তো আপনাদের সাথে অনেক গল্প আড্ডা শেয়ার করি, তবে এমন কোন আড্ডা গল্প আছে যেটা আমি জানি না আপনারা জানেন, সো সেটা কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন আপনারা মেসেজ করে বা কমেন্ট করে। ওকে, সো আমি এবার যেটা মানে যে মানে বাতাসে যে একটা যে গল্প রিউমার যে ছড়াচ্ছে সেটা নিয়েই আসলে একটা মানে গসিপ বলবো। বলিউডের বাতাসে চলছে নতুন একটি প্রেমের গুঞ্জন। মানে এটা তো খুব হর হামেশাই ঘটে যে বলিউডে দুদিন পর পর এই কারো না কারোর সাথে রুমার ছড়াচ্ছে। সো তেমনই কিন্তু আরো একটি রুমার ছড়াচ্ছে অভিনেতা রাঘব জুয়াল এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অভিনেত্রী ও অভিনেত্রী নীহারিকার সাথে। নীহারিকা কিন্তু একজন সাউথ ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর। আমি তার কিছু ভিডিও আমি কিন্তু দেখেছি এবং সে কিন্তু অনেক অনেক মজার ভিডিও করেন এবং মজার মজার অনেক ফানি কন্টেন্ট কিন্তু সে বানায়। সো সেই নীহারিকাকে কিন্তু আমার পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের এবং রাঘবকেও কিন্তু আমার পছন্দের। এর আগে রাঘবকে কিন্তু কিল সিনেমায় অনেক একটা ভয়ঙ্কর ভিলেনের ক্যারেক্টারে দেখা গিয়েছিল। এছাড়াও আরিয়ান খানের বলিউড ব্যারেস বলিউড সিনেমাতে মানে সিরিজেও কিন্তু তাকে দেখা গেছে এবং অনেক বেশি কিন্তু তার ক্যারেক্টার নিয়ে জন মানে আলোচনা সমালোচনা হয়েছে এবং মেইন ক্যারেক্টার লাক্সের থেকেও কিন্তু রাঘব বেশি লাইমলাইট কেড়ে নিয়েছিল মানুষের। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত? এবং এই রাঘব এবং নীহারিকা যদি আপনার চিনে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করলেই কন্টেন্ট ক্রিয়েটর বা ফানি ভিডিও মেকার নীহারিকা লিখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো তার ভিডিও কিন্তু দেখতে পারেন। আমার কাছে তো ভালোই লাগে। এখন আপনাদের মতামত যে আপনাদের কেমন লাগে বা কেমন লেগেছে। ওকে, তো চলুন এখন আবারও আমি ব্রেকে চলে যাব। ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
6: আচ্ছা,
5: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
6: এই কথা তো, চলো এখনই।
5: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4 আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

আবার তানহা চলে এলো আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে মর্নিং মাইকে এবং ঢাকা এফএম 90.4 এ। ওকে, তো আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন এবং এখন আমাকে শুনছেন, কারণ এখন কিন্তু 10টা বেজে গেছে, এখন তো আর লেট করা যাবে না, বা এখনো যদি ঘুমিয়ে থাকেন বলেন তাহলে কিন্তু আর মানে এটা মানা যাবে না, তাই না? আজকে যেহেতু বুধবার, মানে সপ্তাহের একদম মাঝ বরাবর একটা দিন, সেই দিনে এসে তো ঘুমানো ঘুমালে চলবে না, তাই না? যারা যারা কাজের জন্য বের হয়ে গেছেন, যারা অলরেডি অফিসে পৌঁছে গেছেন বা রাস্তায় আছেন, গাড়িতে আছেন, অবশ্যই আমি বলবো প্রথমে যেটা করতে হবে যে সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট করতে হবে, হেলদি একটা ব্রেকফাস্ট করতে হবে। যদি এখনো করে না থাকেন তাহলে করে ফেলুন, আর যদি করে থাকেন তাহলে তো কি বলবো, অল দ্য বেস্ট। এবং যেহেতু আপনাদের সকালবেলা রাস্তায় বের হতে হয়, সেক্ষেত্রে রাস্তায় কিন্তু সেফটি মেনটেন করা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা ইম্পর্টেন্ট থিং, তাই না? কারণ রাস্তায় আপনি যখন যতটা ট্রাফিক রুলস মেনে চলবেন, যতটা আপনি নিজেকে সেফ রেখে বা নিজের সেফ ড্রাইভ করবেন বা আপনি নিজে যতটুকু সেফ থাকার চেষ্টা করবেন, ততটাই কিন্তু অন্য মানুষদের জন্য সেটা হেল্প হবে, অন্য মানুষদের জন্য রাস্তায় সেফ সিকিউর ভাবে বের হওয়া হবে, তাই না? সকালবেলা রাস্তাটা কিন্তু এমনি তো একটু নিরিবিলি থাকে, একটু কি বলে মানে ভালোই লাগে সকালবেলা কিন্তু রাস্তায় কি বলে জার্নি করতে বা ট্রাভেল করতে। যদিও যারা অনেক সকালে ঘুম থেকে ওঠেন এবং অনেক দূর থেকে যান অফিসে, তাদের জন্য আমি জানি যে অনেক কষ্ট হয় এবং বাসে বা গাড়িতে কিন্তু তারা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যান, তাই না? যাই হোক, আসলে কিছু করার নেই, আমাদের এই লাইফটাই এরকম এবং আমাদের পরিবেশ এবং আমাদের এক্সপিরিয়েন্স এবং সবকিছু ওভারঅল মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনটা এরকমই, প্রতিদিনই আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, প্রতিদিনই আমাদেরকে কষ্ট করতে হচ্ছে। সো এইটা হচ্ছে মানে করা ছাড়া আমার কাছে মনে হয় যে আর কোনো অপশন নাই, বা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কাজগুলোর মধ্যেই আপনি কিন্তু চাইলে নিজেকে সেফ সিকিউর রেখে এবং অন্যদেরকে একটা গুড মেসেজ দিতে পারেন, তাই না? তো যাই হোক, আমি আরও এরকম আপনাদেরকে টিপস দিতেই থাকবো, কারণ সুযোগ পেলে আসলে কেই না জ্ঞান ছাড়ে, তাই না? সুযোগ পেলে আপনিও কিন্তু দেখবেন যে ধামধুম জ্ঞান ছাড়তেছেন, তা আমিও কিন্তু সেটাই করার চেষ্টা করি মাঝে মধ্যে। যাই হোক, অলরেডি আমরা লাস্ট আওয়ারে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় কিন্তু আমি আপনাদের সাথে থাকবো না, মানে কিছুক্ষণ পরেই মানে 11টা দেখি যেহেতু চলে যাব। তবে তার আগে আপনাদের পাঠানো SMS কমেন্ট মেসেজগুলো একটু পড়ার চেষ্টা করবো। আমার পোস্টে অনেকেই কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে মেসেজ করেছেন। সো যারা যারা মেসেজ করেছেন তাদের নামগুলো আমি একটু বলে দেই, লাইক কারণ বেশিরভাগ মেসেজে এরকম আসছে যে গুড মর্নিং, আপু জয়েন হয়েছি, কেমন আছে। সো আমি সেই মেসেজগুলো আর আলাদা করে পড়ছি না, কারণ একই রকম মেসেজ প্রায়। আজিমুল ইসলাম কমেন্ট করেছেন, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার চৌধুরী ইমন কমেন্ট করেছেন, তাহমিদুল হামিদুল হক রায়ান কমেন্ট করেছে, ওয়াও আপু কাল HSC এক্সাম শুরু হবে তাই শুনতে পারছি না আজকে, ওয়াও শুনতে পারছেন না, কিন্তু ফেসবুকে সে আমার পোস্ট দেখে ঠিকই কমেন্ট করে গেছে, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আর অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, যেহেতু কাল থেকে পরীক্ষা শুরু, আশা করি আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি ভালো একটা প্রিপারেশন নেবেন। ওকে, সো ও বাই দ্য ওয়ে সবাই কিন্তু রায়ানের জন্য দোয়া করে দিবেন আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন এখন, ঠিক আছে? জামাল মিয়া কমেন্ট করেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ জামাল মিয়া কমেন্ট করার জন্য। অমৃত বোস আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন মেসেজে, ওকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মেসেজ করছেন কমেন্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং থাকবেন শেষ পর্যন্ত, এই এই হোপটুকু নিয়ে আছি। সো যাই হোক, এখন আবার একটা গানে যাব, আমার মতে অনুপম রয়ের গানটি শুনবো, গানটি শুনে এবং একটা ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: তো গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় নিব। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং আমার মজা মজার গসিপগুলো শুনতে চান বা আড্ডা দিতে চান, বা যে আমি যে বিভিন্ন রকমের স্টোরি শেয়ার করি আপনাদের সাথে, সেটা যদি শুনতে চান তাহলে ঠিক 8টা বাজে কিন্তু জয়েন হয়ে যেতে হবে। এবং আগামীকালও কিন্তু ঠিক সকাল 8টা বাজে আমি থাকবো, মানে কালকেও মর্নিং মাইকে কিন্তু আমি আছি। সো যারা যারা জয়েন হতে চান তারা কিন্তু টাইম মতো জয়েন হয়ে যাবেন। ওকে, সো যারা যারা আজকে আমার সাথে একদম ফার্স্ট টু লাস্ট একদম টাইম মতো ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা মাঝখানে জয়েন করেছেন বা লাস্ট মোমেন্টে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে নেক্সট ডে গুলোতে অবশ্যই একদম টাইমলি জয়েন হয়ে যেতে হবে। ওকে, সো কেমন লাগলো আজকে আপনাদের আমার এই শো এবং আমার আড্ডা গল্প, সেটা চাইলে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন SMS এবং মেসেজ করে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকেও কিন্তু আপনি আমাকে ইনবক্স করতে পারেন, বা আমার একটা পোস্ট আপলোড করা আছে আজকের মর্নিং মাইকে, সেখানে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকে বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন এবং অবশ্যই আমাকে অনেক বেশি মিস করবেন। ওকে, তো চলুন আজকে বিদায় নিচ্ছি, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: Dhaka FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

চেক এখন সময় বেলা ১১টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: তাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Okay.
1: Oh, money shot.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4.
1: Sara Deşi.
0: Şaba Sapı.
2: Pasan de şop bender gan şurun. Ben bir sen.
3: Hey Doc. Çoriye Doc.
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: আপ ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
0: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: Fields.
1: Hello. 90.0.

বুধবার দুপুর 2টা বেজে গেছে এবং হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর যে রিদম আপনাদের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি এই সুন্দর এই দুপুরে, ব্যস্ত এই দুপুরে সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। শুরুর এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন আমার সাথে বা যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শুনছেন। যারা এখন পর্যন্ত শুনতে পারছেন না, আশা করছি খুব জলদি যুক্ত হয়ে যাবেন আমার সাথে। যাই হোক, বাহিরে কিন্তু খুবই মেঘলা একটা ওয়েদার, আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েছে। হয়তো বা এরকম একটা বৃষ্টি সারাদিন জুড়ে হবে, দেখা যাক কি হয়। যাই হোক বন্ধুরা, মিড ডে ফিল্ড নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম, আছে একদম বিকেল 5টা পর্যন্ত। শুরুর মুহূর্তে একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু আমার সাথে যারা এখন আমাকে শুনছেন, আমার সাথে যদি যুক্ত হতে চান বা লিখে জানাতে চান কোথেকে আছেন আমার সাথে, কেমন আছেন, কি করছেন, আপনার কোনো মজার মোমেন্ট, খারাপ লাগার মোমেন্ট, ভালো লাগা খারাপ লাগা যে কোনো কিছু কিন্তু জানাতে পারেন। খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমার সাথে। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতেই হবে, সেখানে কিন্তু আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা। আমাদের ফেসবুক পেজে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, সেখানে যদি চলে আসেন আমার পোস্ট কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা, যেখানে আমি মিড ডে ফিল্ড নিয়ে চলে এসেছি সেটার একটা উপস্থিতি কিন্তু জানিয়ে দিয়েছি। সো পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন এবং জানিয়ে দেন কোথেকে আছেন, তাহলেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারছেন এবং আমরা কিন্তু জমি আজকে একটা আড্ডা দিতে পারবো। তাছাড়া আমাদের নাম্বারে টেক্সট করতে পারেন 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। তাছাড়া বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। যাই হোক বন্ধুরা, বিকেল 5টা পর্যন্ত আছি, ব্যস্ত এই দুপুরটা বা অনেকের হয়তো বা অলস এই দুপুর, ক্লান্তিময় দুপুরটাকে আমরা একটু রাঙিয়ে তুলবো, আমরা আড্ডা দিব, আমরা গল্প করবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আমরা এই যে ফিফা চলছে ফিফার খেলা নিয়ে কিন্তু আমরা গল্প করবো, দেন হচ্ছে আরো এই পুরো জুলাই মাস জুড়ে আমরা কি কি পেয়েছি আজকে কিন্তু দেখতে দেখতে, সরি জুন মাস জুড়ে দেখতে দেখতে আজকে কিন্তু জুলাই মাসের 1 তারিখ চলে এসেছে, আসলে এই বছরটাও চলে যাচ্ছে। যাই হোক, পুরো জুন জুড়ে কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব। যারা টেক্সট করছেন, আমি হয়তো বা গত 2-1 দিন সবার টেক্সট ওভাবে পড়তে পারিনি, আজকে অবশ্যই চেষ্টা করবো সবার টেক্সট পড়ার জন্য। যাই হোক বন্ধুরা, দুপুরে এই সুন্দর দুপুরটাতে আমাদের মনে হয় সুন্দর এই দুপুরটাকে একটা সুন্দর গান দিয়ে শুরু করা উচিত। সো আজকের মিড ডে ফিল্ড আমরা শুরু করব আমরা খুব ইন্টারেস্টিং একটা গান দিয়ে, যেটা হচ্ছে জলের গান ব্যান্ডের করা একটা গান, অতল জলের গান অ্যালবামের, গানটার নাম হচ্ছে পাতার গান, বেশ সুন্দর একটা গান, আর আমার মনে হয় এই গানটা শুনলে আসলে যে কারো মনে কিন্তু ভালো হয়ে যাবে। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। এত কথা না বাড়িয়ে সোজা আমরা গানে চলে যাচ্ছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সেই শুরুর মুহূর্তে থেকে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন বা একটু দেরিতে যুক্ত হয়েছেন, সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, খুব ইজিলি যুক্ত হয়ে যেতে পারবেন আমার সাথে, আমাকে টেক্সট করতে পারবেন, আমাকে জানাতে পারবেন কোত্থেকে আছেন আমার সাথে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, ঢাকা এফএম 90.4 এর পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট পেজ আছেন বন্ধুরা, এবং পোস্টের কমেন্ট সেকশনে যদি আপনারা যুক্ত হয়ে যান খুব ইজিলি কিন্তু আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন এবং লিখে জানাতে পারবেন কোত্থেকে আছেন, কেমন আছেন, কি যাচ্ছে আপনার লাইফে। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারেও টেক্সট করতে পারবেন, 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারবেন। বাই দ্য ওয়ে আমি একটু বলে দেবো যে যারা নাম্বারে আমাকে লিখছেন বা নাম্বারে আমাকে লিখেন সবসময়, আমি সবাইকে বলবো যারা ফেসবুকে যুক্ত হতে পারছেন আমার সাথে একটু কমেন্ট সেকশনে চলে আসেন ফেসবুকের, আর যারা না পারছেন কিছু করার নেই, সমস্যা নেই, নাম্বারে তো আছি, বাট তারপরে বলবো যারা ফেসবুকে আছেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন, তাহলে আমার জন্য একটু ইজি হবে আর কি ব্যাপারটা। যাই হোক, আমরা কিন্তু বেশ জমি আজকে একটা আড্ডা দিব, আমরা বিশ্বকাপ নিয়ে গল্প করব, আমরা বেস্ট গোল যেগুলো আছে সেগুলো নিয়ে গল্প করব, দেন হচ্ছে আমরা এই যে গতকালকে রাতে একটা দুর্দান্ত ম্যাচ গেল ফ্রান্সের, এমবাপ্পে যে একটা অসাধারণ খেলা খেললো সেই বিষয়টা নিয়ে আমরা গল্প করব, তারপর হচ্ছে আমরা জুন মাস জুড়ে কি হয়েছে সব নিয়ে কিন্তু আমরা গল্প করব। যাই হোক, আমি শুরুর এই মুহূর্তে একটু দেখে আসতে চাই এখন পর্যন্ত কে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে। প্রথমে আমি চলে যাব একটু হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কিন্তু আমি দেখতে পাচ্ছি গঙ্গাছড়া থেকে কিন্তু আমার সাথে কারিমুল যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়া থেকে কিন্তু আমাদের জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম আর জে রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ যারা দেশ থেকে দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত আছেন, যুক্ত হচ্ছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে চলে এসেছে দেখতে পাচ্ছি, অমৃত বোস দাদা চলে এসেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা আপনাকেও শুভ দুপুর। লামিয়া জান্নাত আছে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ, আমিও যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো বিকাল পর্যন্ত, আর আমি সাপোর্ট করি আর্জেন্টিনা কিন্তু সব দলের খেলা দেখি, আর আপনি? হ্যাঁ আমিও, আমিও আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বাট আমি সব দলের খেলাই কিন্তু মোটামুটি দেখি, এবং সব দল আমি সব দলকেই অ্যাপ্রিসিয়েট করি, বিকজ প্রত্যেকটা দলই যারা বিশ্বকাপ খেলছে অবভিয়াসলি তারা তাদের যে একটা লং সেশন আছে, মানে অর্থাৎ ভালো পারফরমেন্সের মাধ্যমে কিন্তু তারা আসলে এই পজিশনে এসেছে বা এই বিশ্বকাপ খেলছে, সো আমার মনে হয় প্রতিটা দলের খেলাই দেখা উচিত। অর্ণব আলী আছে দেখতে পাচ্ছি, একটা গানের রিকোয়েস্ট করেছে, আমি অবশ্যই চেষ্টা করব। আমি একটু নাম্বারে দেখি কে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত আমার সাথে, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু চলে এসেছে প্রথমেই আছে ফারিহা দেখতে পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। জিনিয়া কিন্তু চলে এসেছে, বাসার সবাই ভালো আছে। আর যে আধার রাতে চাঁদ তুমি, তোমার আলোয় আলোকিত হতে চাই আমি। আচ্ছা বেশ বেশ, জিনিয়া ইদানিং যেই কিউট কিউট লাইনগুলো লিখে ভালোই লাগে। নাদিম খান যুক্ত হয়ে গেছে ঢাকা থেকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে, ভাইয়া তুমি সবকিছু নিজের গায়ে টেনে নাও কেন? আচ্ছা গতকালকের বিষয়টা নিয়ে, না এটা এমন কিছুই না, আমি দুষ্টামি করছিলাম। হ্যাঁ আমি জানি আপনিও আর্জেন্টিনার সাপোর্টার জান্নাতুল হীরা, ভাইয়া আমার মেসেজ কেন পড়েন না? হ্যাঁ অবশ্যই পড়বো, আপনি টেক্সট করলেই পড়বো, সমস্যা নেই, যার মেসেজ আমি পাচ্ছি তার মেসেজই পড়বো। হ্যালো রাইসুল কেমন আছো, তোমাদের এখানে গরম কেমন পড়ে? গরম কেমন পড়ে বলতে, যখন গরম পড়ে তখন তো ফাটিয়ে পড়ে, আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা। আচ্ছা, আর একটু পরে একটি সাজেশন দিব, যদি তোমার কথাটা পছন্দ হয় তাহলে আমি আশা করব সবারই কথাটা পছন্দ হবে। মামনুনা রহমান মাম্পি, আচ্ছা ঠিক আছে মাম্পি, দেখি আপনি কি বলতে চাচ্ছেন বলেন, যদি পছন্দ হয় অবশ্যই আমরা সবাই শুনবো সেটা। যারা যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমাদের পরীক্ষা ছিল, অনেক ভালো হয়েছে, যাক মাশাল্লাহ, শুনে খুব খুশি হলাম পরীক্ষা ভালো হয়েছে। রংপুর থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে রশিদ আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে আছেন নামটা লিখে দিলে খুব খুশি হতাম, যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি এই আরজে কেমন আছো, তোমাকে মিস করছি, তোমাকে শোনা হয়নি অনেকদিন, অনেকদিন থেকে ভুলে গেছো নাকি, আমাদের এসএসসি রেজাল্ট বেশি দিন নেই, দোয়া করবে যেন ভালো একটা রেজাল্ট আসে। আমি শান্তা অবশ্যই মনে আছে, আর আমি অবশ্যই অপেক্ষায় আছি আপনাদের সবার মিষ্টি খাওয়ার জন্য আর কি। ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ, এবং আমি আমি আশা করছি, আমি কিন্তু যখন এসএসসি এক্সাম চলছিল আমি কিন্তু বেশ করে দোয়া করেছি, সো আমি মিষ্টি ডিজার্ভ করি, আমাকে এবার মিষ্টি কিভাবে খাওয়াবেন আই ডোন্ট নো। আচ্ছা, আরো অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, যাই হোক সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, সবার মেসেজই পড়বো। তবে এখন একটা গানে চলে যাবো আমরা, আমাদের জন্য খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে, মনপুরা মুভির গান। মনপুরা মুভিটা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন আমাকে, যেটাতে কিন্তু অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী এবং হচ্ছে ফজলুর রহমান বাবু, মানে অনেক ভালো ভালো আর্টিস্ট কিন্তু ছিল, এবং সেখানকারই একজন আর্টিস্ট ফজলুর রহমান বাবু স্যার, তার একটা গান আমরা এখন শুনবো, নিথুয়া পাথারে। বেশ সুন্দর একটা গান, আশা করছি অবশ্যই গানটা সবার ভালো লাগবে। তা তো কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: 93.4.
1: Midday. Midday Feels.
2: হ্যালো জনগণ, শুনো দিয়ে মন, আরজি রিদম আবারও হাজির আপনাদের মাঝে। বরাবর দুইটা বাজেই কিন্তু চলে এসেছিলাম মিড ডে ফিল্ড নিয়ে। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফ এম 90.4। যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত, কারণ 2:32, অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছি, ভাবছি না আমি, মানে অলরেডি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবাই কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। যাই হোক, আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন। সবার সাথে গল্প করবো, আড্ডা দিব, তবে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ধরেন গত জুন মাস ধরে আমাদের আসলে মানে মোটামুটি যে সোশ্যাল সাইট ছিল বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলো জুড়ে কি ছিল, সেগুলো জুড়ে আমরা কি পেয়েছি, বা আমাদের আসলে বাংলাদেশের আমি যদি বলি যে অ্যাচিভমেন্ট হিসেবে কি ছিল, বা আমরা অ্যাচিভমেন্ট হিসেবে কোন জিনিসটা দেখেছি, এরকম কিছু বিষয় কিন্তু জুন মাস জুড়ে ছিল। এবং হচ্ছে জুন মাস জুড়ে বাংলাদেশের যেই মিডিয়া ইন্ডাস্ট্রি আছে সেখানে কি চলেছিল, বা বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি আসলে কোন দিকে আগাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমরা গল্প করব। বাই দ্য ওয়ে, খুব সুন হয়তো বা বাংলাদেশ মিডিয়ার যে একটা নির্বাচন হয় FDC-তে, সেই নির্বাচনটা মোস্ট প্রবলি হবে। এবং হচ্ছে আমার মনে হয় এবার বাপ্পা রাজ হয়তোবা সভাপতিত্বর একটা পজিশনের হয়তোবা দাঁড়াচ্ছেন, বা সেভাবে হয়তোবা লড়বেন আর কি। এখন পর্যন্ত আমি ওভাবে ঠিক বলতে পারছি না নিউজটা। যাই হোক, পুরো জুন মাস জুড়ে কিন্তু আসলে বাপ্পা রাজ কিন্তু ছিলেন আমাদের নিউজ ফিড জুড়ে বা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো জুড়ে। বাপ্পা আছেন বাপ্পা নেই এরকম একটা ব্যাপার কিন্তু চলেছিল। চিত্রনায়ক বাপ্পা রাজ গত মে মাসে কিন্তু মানে হঠাৎ করে একটা ঘোষণা দেয় যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সে নির্বাচনে অংশ নেবে। এবং হচ্ছে মানে এটা নিয়ে কিন্তু সে সাংবাদিকদের সাথে একটা কথোপকথন হয়েছিল, এবং হচ্ছে একটা সংবাদ সম্মেলন হয়েছিল যেখানে সে বিষয়টা কনফার্ম করে। তবে পরবর্তীতে আবার বাপ্পা রাজ কিন্তু এরকম আরও একটা ঘোষণা দেয় যে নির্বাচন থেকে সরে যাচ্ছেন। মানে আসলে খুবই কনফিউজিং একটা মোমেন্ট কিন্তু ছিল। এরপর আবার হচ্ছে আমি যতটুকু মনে আছে যে মোস্ট প্রবলি 22 তারিখে, জুন মাসের 22 তারিখে সে আবারও হঠাৎ করে কিন্তু FDC-তে হাজির হয় এবং সবাইকে কিন্তু একটা চমকে দেয়। পরে জানা যায় যে সে নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। নির্বাচনে থাকা না থাকা নিয়ে পুরোটা মাস জুড়ে কিন্তু মানে একটা আলোচনায় ছিলেন কিন্তু বাপ্পা রাজ। আর এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, তবে মোস্ট প্রবলি 3 তারিখ থেকে হয়তোবা তাদের নির্বাচনটা শুরু হয়ে যাওয়ার কথা। এখন বাকি আপডেট পরবর্তীতে যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখা যাক যে বাপ্পা রাজকে আসলেই এই নির্বাচনে থাকছে নাকি থাকছে না, নাকি সে আসলেই শুধুমাত্র রুমানা ইসলামের জন্য কাজ করছেন বা তার সাপোর্টে আছেন, দেখা যাক কি হয়। অবশ্যই যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো। যাই হোক, আমরা একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে। প্রথমে একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। দেখতে পাচ্ছি সাউদা কিন্তু চলে এসেছে। সাউদা গতকাল বেশ রাগ করেছিল আমার সাথে। আচ্ছা, এই যে রিদম সাহেব, আজকেও কি টেকনিক্যাল ইস্যু আছে নাকি আজকেও হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারবেন? না, আজকে যে পড়তে পারছি যার কারণে আপনার মেসেজ পেলাম। বাই দ্য ওয়ে সাউদা, আশা করছি ভালো আছেন, আর গতকালকের ব্যাপারটার জন্য আম সরি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে নুরি যুক্ত হয়েছে, রংপুর থেকে ক্লাস 8-এ পড়ছে, ছোট বন্ধু দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকদিন থেকে ঢাকা এফ এম শুনি বাট মেসেজ দেওয়া হয় না, আজকে ফার্স্ট দিলাম। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড নুরি। বাই দ্য ওয়ে আপনার নামটা বেশ কিউট। তারপর দেখতে পাচ্ছি কোথায়, শুভ দুপুর ভাইয়া, আপনাকে দিলাম পেঁয়াজ ফলের শুভেচ্ছা, আশা করি খেয়ে দেখবেন, মাত্র গাছ থেকে পেরে খাচ্ছি আর তোমাদের গান শুনছি। আচ্ছা, এবার হাবিবে নতুন গানটা শোনাও। আচ্ছা, এই ফলটা আমি আসলে ঠিক চিনতে পারলাম না সঠিক, আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম দেখছি এই ফলটা নাকি। এটা কি কাটলিচু টাইপ কিছু, এরকম কিছু পেঁয়াজ ফল তো আসলে ঠিক বুঝতে পারছি না কোনটা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আমাকে ছবি দিয়েছে আর কি, আমি ছবিটা দেখছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বুশার ছোট ভাই ইব্রাহিম শান বলছি, আমি একটা গান শুনতে চাই, গানের নাম হলো জানে ও কেসে। আচ্ছা ঠিক আছে, বেশ সুন্দর একটা গানের রিকোয়েস্ট, চেষ্টা করবো অবশ্যই শোনার জন্য। নুরি থ্যাংক ইউ জানিয়েছে আমাকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নাম্বারে অনেকে আছে আমার সাথে। আঙ্কেল, ঢাকা এফ এম এর স্টুডিওটা কই যেখানে বসে আপনি বকবক করেন, রাগ করলেন? না, রাগ করিনি। বাই দ্য ওয়ে আমাদের স্টুডিও হচ্ছে গুলশান এক সার্কেলে, হয়তো অনেকে চিনেন, যারা চিনে না তাদের উদ্দেশ্যে বললাম আর কি, আমাদের গুলশান সার্কেলেই আমাদের অফিস, গুলশান একের সার্কেল। আচ্ছা, আমার নাম রাফি, চট্টগ্রাম থেকে বলছি, অনেক অনেক ধন্যবাদ রাফি যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সিফাত যুক্ত হয়ে গেছে, তোমার বসকে বলা লাগবে তুমি শুধু গান বাজাও, আড্ডা কম দাও। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, বসকে জানিয়ে দিবেন, দেখেন বস কি বলে। হ্যালো মাই ডিয়ার সিনিয়র, কেমন আছেন আপনি? আমি রংপুর থেকে রিদিশা আলম, আমি নিউ ফ্রেন্ড আপনার। রিদিশা আলম, বাহ, বেশ মিল আছে তো আমাদের দুজনের নামের সাথে। আমার নামেও যেহেতু আছে রাইসুল আলম রিদম, রিদম রিদিশা মিলে গেল, আবার এখানে আলম আলমও আছে দেখা যাচ্ছে। আচ্ছা ভাই দেবাই, খুব খুশি হলাম রিদিশা যুক্ত হয়ে গেছেন। ইরা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, ক্লাস সিক্সে পড়ছে, বাহ বেশ, রোল নাম্বার এক, ও তাই নাকি, ব্রাজিল সাপোর্ট করছে। আচ্ছা রোল নাম্বার এক বাট সাপোর্ট করছে ব্রাজিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সালেহ আহমেদ লালমনিরহাট থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছে কোথায়, ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আয়মান সিলেট থেকে, আয়মান আছে আমার সাথে। আচ্ছা যাই হোক, আরো অনেকে আছে, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, তবে এখন একটা গানে চলে যাবো আমরা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে কি গান গেস করেন তো, সেটা হচ্ছে রসায়ন অ্যালবামের একটা গান দীপ্তর করা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বেশ সুন্দর একটা গান। হ্যাঁ বন্ধুরা, তো এত কথা না বলে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি পরবর্তী ঘন্টায় আপনাদের মাঝে।

0: পারে।
1: আহা, পাহারা যাবো কে কইছে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: টাইম চেক, এখন সময় বেলা তিনটা।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশন নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি।

আচ্ছা আমি একটু দেখে আসি কে কে যুক্ত আছে এখন আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা এখন পর্যন্ত আছে। সাউদা লিখেছে, আমি আপনার উপর খুব রাগ, আপনি আজকাল খুব ফাঁকিবাজি করছেন। আমিও ডিসাইড করেছি এখন থেকে ফাঁকিবাজি করব। আর আপনার আমার রিকোয়েস্টের একটা গানও প্লে করেন না, বাট অন্য সবার গান প্লে করেন, আমার মেসেজও পড়েন না। যাই হোক, আমি আপনার ভালোবাসার মানুষ হতে পারিনি, তাই এমন করেন, ঠিক আছে। আমি ছাড়া সবাইকে ভালোবাসা দিয়ে জানেন, সবাইকে নিয়ে ভালো থাকেন। এত পরিমাণে রাগ অভিমান একটা মানুষ কিভাবে করতে পারে। যাই হোক, আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাকে সুমাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাফুল আছে আমার সাথে দেখতে পাচ্ছি। কালকে থেকে পরীক্ষা শুরু, HSC এক্সাম মনে হয় কালকে থেকে শুরু হতে যাচ্ছে। যাই হোক, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি অবশ্যই সবাই ভালোভাবে এক্সাম দিবেন এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন, নিবেন, সবার পরীক্ষা ভালো হবে সেই শুভকামনাই রাখছি। তাসিন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আর্জেন্টিনা সাপোর্ট করছে, অনেক অনেক ধন্যবাদ আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য। লালন ব্যান্ডের একটা গান শুনতে চাই, তাই নাকি? হ্যাঁ অবশ্যই আমরা লালন ব্যান্ডের গান শুনব, অবশ্যই স্টে টিউনড উইথ আস। আপনাদের পছন্দের গানগুলো শোনার জন্য অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকতে হবে সারাদিন জুড়ে। যারা যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, একটা ছন্দ লিখেছে আমাকে, হাঁপানি রোগের টান, আচ্ছা মুরগির রান, বাংলা সিনেমার গান, আমার খ্যাতের গান, লাভ ইউ জান। ভালো ছিল, ভালো ছিল, সুন্দর। জানেন রিত ভাই, আমার একটা ফেভারিট উপন্যাস রয়েছে, কোথায়, আমি প্রচুর উপন্যাস পড়ি, তার মধ্যে অন্যতম হল আমৃত্যু ভালোবাসি তোকে। অ্যান্ড ওইখানকার সবচাইতে জোস ক্যারেক্টার হলো আবির ভাই, যা আমার কল্পনার জগতে বেস্ট পুরুষ। অন্যদিকে আপনার গায়ের কালার শ্যাম বর্ণের, ওইদিকে আবির ভাইও শ্যাম বর্ণের পুরুষ। অলসো ওনার ভয়েসটাও দারুণ বলা হয়েছে উপন্যাসে, এদিকে আপনার ভয়েসটাও মাশাল্লাহ অনেক কিউট, তাই আপনাকে আমার অনেকটাই আবির ভাইয়ের মতো মনে হয়। বেশ বেশ, একটা উপন্যাসে আসলে আমাকে খুঁজে বের করাটা, এই ব্যাপারটা আমি এর আগেও বলেছি, যারা উপন্যাস পড়ে বা যারা বই পড়তে ভালোবাসে তারা আসলে নিঃসন্দেহে আমার মনে হয় যে মানে খুবই ভালো মানুষ, কজ বই পড়া এবং সেখান থেকে আসলে একটা ক্যারেক্টার খুঁজে বের করা এবং সেই ক্যারেক্টার আর অন্য একটা মানুষের সাথে মেলানো, এই অভ্যাসটা কিন্তু আমারও আছে এবং আমি মনে হয় যে এই অভ্যাসটা খুবই ভালো একটা অভ্যাস এবং এটার মাধ্যমে মোটামুটি মানুষের সাথে বা মানুষের ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু একটা ভালো আইডিয়া চলে আসে। যাই হোক ইস্পিতা, অনেক অনেক ধন্যবাদ ইস্পিতা আমাকে খুঁজে বের করার জন্য আপনার এই উপন্যাসে। যাই হোক, একটা গানে চলে যাচ্ছি, গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো। এখন আমরা অর্ণব, সুনিধি আর আদিত্যের করা সন্ধ্যা তারা গানটা শুনবো, খুব জলদি ফিরে আসছি আবার আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এসেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়ে মন, আরজি রিদম চলে এলো আবার আবার আবার আপনাদের মাঝে চলে এলো। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু আছি, এখন পর্যন্ত আছি না, আছি কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত। যাই হোক, যারা মাত্র আমাকে শুনছেন সবাই আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4-এ। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি দুপুরের এই মাঝামাঝি সময়টা সবার ভালো কাটছে, ভালো কাটবে সারাটা দিন। এবং এই যে প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান শুনছি, মনটা আসলে অটোমেটিক্যালি ভালো হয়ে যাওয়ার কথা। তারপর বাকিটা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আমি গতকালকের খেলাটা নিয়ে একটু কথা বলি। গতকাল রাতে ফ্রান্সের খেলা কে কে দেখেছেন? ও, অসাধারণ একটা ম্যাচ কিন্তু দেখলাম আজকে রাতে। মানে একটা ম্যাচ এবং হচ্ছে একটা মানুষের যে এনার্জি, একটা ফুটবল খেলার প্রতি যে একটা এনার্জি, সেই ব্যাপারটা কিন্তু আসলে দেখালো ফ্রান্সের এমবাপ্পে। আর ফ্রান্সের এই খেলাটা দেখে আমার যতটুকু মনে হয়েছে যে মানে পুরো এনার্জি যে জিনিসটা, এই এনার্জি জিনিসটা বোধহয় একমাত্র ফ্রান্স টিমের কাছেই আছে, তাছাড়া আর কারো কাছে নেই। এমবাপ্পের এভাবে দৌড়ানো এবং মানে বল নিয়ে যে ছোটা ছোটি, বাবারে বাবা, ডেঞ্জারাস অবস্থা। যাই হোক, রাতের বেলা যেই খেলাটা ছিল ফ্রান্সের সুইডেনের সাথে, সেখানেও কিন্তু সে আরও একটা চমক দেখালো, দুটি গোল কিন্তু করে দিল। আর পরবর্তীতে হয়তো বা অবশ্য মানে হ্যাট্রিকও হওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট হয়নি আর কি। যাই হোক, এমবাপ্পে কিন্তু এই গোল করার মাধ্যমে আবারও কিন্তু বিশ্বকাপে গোলের দিক দিয়ে কিন্তু এগিয়ে গেল। সমান গোলের পরেও কেন গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির উপর এমবাপ্পে? হ্যাঁ, এরকম একটা কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা উঠেছে যে দুজনের কিন্তু সমান সমান গোল। আমরা জানি যে আর্জেন্টিনার যে লিওনেল মেসি আছে, মেসিরও কিন্তু 6টা গোল হয়েছে এই ফিফাতে। অ্যান্ড এমবাপ্পের কথা যদি বলি, এমবাপ্পেরও কিন্তু 6টা গোল হয়ে গেছে। এখন মোটামুটি তাদের ভেতরে যে লড়াইটা চলছে সেটা হচ্ছে গোল্ডেন বুটের লড়াই। আমার মনে আছে লাস্ট বিশ্বকাপেও কিন্তু এমবাপ্পেই কিন্তু হচ্ছে শেষমেশ সেই গোল্ডেন বুট নিয়ে যায়। এবারও দেখা যাক কি হয়। যাই হোক, আর্জেন্টিনার যেহেতু আরও একটা ম্যাচ বাকি আছে কেপ ভার্দের সাথে, সেই ম্যাচে বোঝা যাবে যে আসলে কি হতে চলেছে সামনে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, গল্প করবো। তবে একটু দেখে আসতে চাই কে কে যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি সাউদা এখন পর্যন্ত আছে। কই, আপনি একটু রাগ ভাঙাবেন তা না, আপনার সাথে খুব ঝগড়া করতে ইচ্ছা করছে। সবাই কেন আমার সাথে ঝগড়াই করতে চান আমি ব্যাপারটা বুঝি না। আচ্ছা যাই হোক, সাউদা আমাকে একটা ছবি পাঠিয়েছে, বিড়ালের ছবি। আজকে আমার বিড়ালটার সুইসাইড করার 6 মান্থ হলো, জানি কি এমন কষ্ট ছিল ওর মনে যার জন্য ওকে সুইসাইড করতে হলো। কিভাবে মনটা ভালো থাকে বলেন। বুঝতে পেরেছি। যাই হোক, আপনার বিড়ালটা মাশাল্লাহ অনেক কিউট ছিল, নাম কি ছিল সাউদা একটু জানাবেন? আর বিড়াল আসলে বিড়াল একটা ভালোবাসার একটা জিনিস। আমার বাসায়ও দুজন মেম্বার আছেন আমাদের, রক্সি আর মিটো, অনেকেই হয়তো বা জানেন। যাই হোক, আসলে আপনার বিড়ালটা দেখে খুব ভালো লাগলো, বাট এই সুইসাইডের ব্যাপারটা শুনে আমার একটু খারাপ লাগলো। এটার ব্যাপারে বিস্তারিত আশা করছি একটু মেসেজ ড্রপ করে রাখবেন, আমি হয়তো বা পড়বো আর কি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও একজন যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রংপুর থেকে রাজু। আলহামদুলিল্লাহ রাজু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি অনেক সুন্দর নাচতে পারেন তাই নাকি? আমার নাচের ভিডিওকে দেখা হয়েছে। হ্যাঁ, সবই করতে হবে লাইফে, আর আছে কি। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখে আসি মেসেজ আর কে কে আছে আমার সাথে। রংপুর থেকে রিজান কিন্তু যুক্ত আছে দেখতে পাচ্ছি। আমার সাথে যুক্ত আছে সৈকত সিলেট থেকে। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে আমার সাথে। জিনিয়া লিখেছে, আর যে জানো বৃষ্টি হচ্ছে, তোমায় শুনছি আর বৃষ্টি দেখছি, দুজনকে একসাথে ভালো লাগছে। হ্যাঁ, বৃষ্টির সাথে আমার মিল খুঁজে পেলেন, যাক ভালো। বৃষ্টি আসলে আমারও ভালো লাগে, বাট ওই পরবর্তীতে আর কি, যদি আমরা রাস্তাঘাট যখন কাদা মানে মাখা হয়ে যায় তখন আর ভালো লাগে না, বাট এমনিতে বৃষ্টি খুব ভালো লাগে। রংপুরে বৃষ্টি হবে মনে হয়, আমি বাইরে যাব, মা যেতে দিচ্ছে না, কি করব। না যাক, বৃষ্টিতে যেহেতু মা মানা করছে, মার মানার উপরে আসলে আর কোনো কথা হতে পারে না। জানাধুরিরা কিন্তু এখনো আছে, লিখেছে, ভাইয়া তুমি সিফাত ভাইয়ের মতো গান করতে পারো না, তোমার ভয়েস তো সুন্দর আছে, তবে কেন চুপ করে বসে আছো? নিয়মিত গান রিহার্সাল করলে তোমার ভয়েস আরো সুন্দর হবে। না, গানটা আসলে গানের প্রতি একটা ঝোঁক আছে, অবশ্যই আমারও ঝোঁক আছে। আমরা যখন আড্ডা দিই ইউজুয়ালি, মানে ক্যাম্পাসে বলেন বা হচ্ছে আমি যখন এলাকায় গিয়ে আড্ডা দিই বা বন্ধু বান্ধবের সাথে অফিস শেষ করার পর যখন আড্ডা দিই, তখন মোটামুটি কিন্তু আসলে গান নিয়েই থাকা হয়, গান করি না ব্যাপারটা তা না, টুকটা গান করা হয়, তবে তেমন হয়তো বা এরকম একটা ইয়ে নেই আর কি। যাই হোক, অবশ্যই চেষ্টা করবো। তাসফিয়া আছে দেখতে পাচ্ছি আমার সাথে, রিমেম্বার আমি কালকে তোমাকে একটা টেক্সট করেছিলাম, তুমি কি পড়েছিলে? হ্যাঁ হ্যাঁ টেক্সট পড়েছিলাম, আজকেও পেয়ে গেলাম আপনাকে। আচ্ছা যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি নুসরাত কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আর হচ্ছে তারপর আমার সাথে আছে কে আছে, সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে, সানিমও আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, রংপুর থেকে ইরা যুক্ত হয়ে গেছে আমার সাথে, কোথায় আমার সাথে কে আছেন কে আছেন, নামটা লিখেন নি, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। যাই হোক, আরো অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ পাঁচটা পর্যন্ত যেহেতু আছে আপনাদের সাথে, পাঁচটা পর্যন্ত থাকবেন সবাই। একটা গানে চলে যাব আমরা এখন, আমরা এখন ব্যান্ড লালনের একটা গান শুনবো। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখেছিলাম রকিবুল ভাই বলেছিলেন লালনের গান শুনতে যাচ্ছে। যাই হোক, এখন আমরা ব্যান্ড লালনের পাগলা ঘোড়া গানটা শুনবো, বেশ সুন্দর একটা গান। খুব জলদি গান শেষে ফিরে আসবো আবারও আপনাদের মাঝে।

0: Midday. Midday Field.
1: হ্যালো লিসনার্স, রিদম আবার চলে এলো আপনাদের মাঝে। আশা করছি সবাই আমাদের আজকের প্লে লিস্ট গুলো এনজয় করছেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু বাজছে, আপনাদের পছন্দের গানই আমাদের প্লে লিস্টটা সাজানো হয়। যাই হোক বন্ধুরা, শুনছেন প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আর আমি রিদম কিন্তু সেই দুপুর দুইটা থেকেই ছিলাম এবং এখন পর্যন্ত আছি একদম বিকেল পাঁচটা পর্যন্ত। আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। চলুন কিছু মেসেজ একটু পরে আসি, কে কে আছে দেখে আসি আমার সাথে। কে আছে আমার সাথে কে আছে? ঠিক বলেছ সিনিয়র রিদম, রিদিশা। রিদিশা মিলে গেছে আমাদের নাম, বাট আমরা কখনো মিলতে পারবো না। হ্যাঁ, এটা এটা এটা স্বাভাবিক ব্যাপার আসলে। কে কোথায় আছি, কে কোথায় এক্সিস্ট করি, এই ব্যাপারগুলো এগুলো আসলে মানে ভাবলেও কেমন জানি অবাক লাগে। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। রিদিশা কেমন আছো? চিটিং বাস ভাইয়া, শুধু মেসেজ পড়ো, সবার মুখ চেনে শুধু মেসেজ পড়ো, সবার মেসেজ পড়ো না কেন? তুমি ফাঁকিবাজি করো কেন ভাইয়া? সিলেট থেকে সামারা, সামারা প্রতিদিন আপনার টেক্সট পড়া হচ্ছে, তারপরও আপনি কিভাবে এই কথাটা বললেন? আমি যে মানে আপনাদের উপর একটু রাগ করব, সেই রাগ করার স্পেসটাও রাখেন না, বিকজ আপনারা এত এত কিউট, আসলে রাগ করেও থাকা যায় না আপনাদের সাথে। হাউ আর ইউ রিদম ভাইয়া? আমি সরি, নৌমির আম্মু চট্টগ্রাম থেকে জয়েন হয়ে গেলাম, SMS করতে পারি না তবে সবসময় শুনি। অনেক অনেক ধন্যবাদ নৌমির আম্মু আমার সাথে যুক্ত থাকার জন্য। আর নৌমি কেমন আছেন জানিয়ে দিবেন আমাকে। তমা আছে, সিলোডি তমা দেখতে পাচ্ছি। আচ্ছা সিলোডি তমা দেখি মুখস্থ করে রেখেছে। গুলশান এক, নাভানা টাওয়ার, 15th ফ্লোর, লিফটে উঠে উল্টা মোড়ে, ঢাকা FM এর অফিস, তাই না? হ্যাঁ তাই। বাই দ্য ওয়ে তমা, আপনি এত কিছু জানেন কি করে? আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন? গেস মি। আচ্ছা গেস তো করতে পারছি না, কে হতে পারে। যাই হোক, বলে দিলে হয়তো বা খুশি হব। তারপর দেখতে পাচ্ছি ডেমরা থেকে ইরা যুক্ত হয়ে গেছে আমার সাথে। তোমার নাম কি? আমার নাম কি বলেন তো দেখি, আপনি গেস করেন আমার নাম। আচ্ছা যারা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ভাইয়া জানো একটা বড় ভাইয়া নাই, অনেক কষ্ট হয় আমার, এই তো আমি আছি যারা। তারপর দেখতে পাচ্ছি কুড়ে ঘর ব্যান্ডের একটা গান শুনতে যাচ্ছে, পাহাড় যাবো গানটা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। ভাইয়া সরি, দীপান্বিতা গান শোনাবেন? ঠিক আছে অবশ্যই চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি সৃজিৎ আমার সাথে যুক্ত হয়ে গেছে, আফা সাপোর্টার লাইক ইউ। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছি তাহসান খানের একটা গান শোনাবেন, অবশ্যই চেষ্টা করব। তারপর রিদ ভাই, একজন আরজে হওয়ার পর কি কি শিখতে পেরেছি? একটা আরজে হওয়ার পর আমি আসলে টাইম স্ক্যাজুয়ালের ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি। আগে আমার ভিতরে টাইম সেন্সটা খুবই বাজে ছিল বলতে পারি, মানে থাকে না যে আসলে সব জায়গায় একটা লেটের যে একটা ব্যাপার। আর এমনিতেও কিন্তু ঢাকা FM 90.4 এর আমাদের এই ফ্যামিলিতে অনেকেই মানে আমরা যারা আছি, মোটামুটি আমি যদি বলি আরজে পিঙ্কি আপুর কথা বা আরজে তানহা আপুর কথা, আরজে সিফাত ভাইয়ের কথা, সবাই কিন্তু আমাকে মোটামুটি একটু লেট লতিফ বলেই জানে। মানে আমার প্রত্যেকটা কাজেই কিন্তু মোটামুটি একটা লেট থাকবেই সব সময়। সো আরজে হওয়ার পর মোটামুটি আমার টাইমের প্রতি একটা আসলে একটা ভালো লাইন আপ চলে এসেছে, টাইম নিয়ে হয়তো একটু কনসার্ন হয়েছে আর কি। এই তো এটাই আমার একটা পাওনা আরজে হওয়ার পর। আচ্ছা সাউদা আছে আমার সাথে, সাউদা লিখেছে, আচ্ছা সাউদার বিড়ালটার ব্যাপারে লিখেছে আর কি, যে ওর নাম সিম্বা রেখেছিলাম, একদিন রাতে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি ও আমার পাশে নেই। আচ্ছা পুরো বাসা খুঁজে দেখি ওর বডিটা বাসার নিচে পড়ে আছে, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়েছি, ডক্টর বলেছেন সুইসাইড করেছে। ও আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তো একা থাকি, ও আমাকে সঙ্গ দিত। আরেকটা বিড়াল আছে বাট ওকে এখনও ভুলতে পারি না। বাই দ্য ওয়ে সাউদা, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না, আমার আমি আমি নিজেও বললাম যে আমাদের বাসায় দুজন মেম্বার আছেন, একজন হচ্ছেন রক্সি আর একজন হচ্ছেন মিটো। আর আমার যে ফার্স্ট বিড়ালটা ছিল বা আমাদের ফ্যামিলিতে প্রথম যে বিড়াল মেম্বারটা ছিল, তার নামও কিন্তু সিম্বা ছিল। অ্যান্ড সিম্বার সাথে আমাদের ফ্যামিলির আমাদের যত মেম্বার আছে আমরা সবাই কিন্তু খুব বাজে মানে খুব ভালো করে কিন্তু আসলে তার সাথে একদম কানেক্টেড হয়ে গিয়েছিলাম। সে আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছিলো সিম্বা, তার নামও কিন্তু সিম্বাই ছিল। অ্যান্ড দেন সিম্বাও হচ্ছে মানে এনি হাও আমাদেরকে রেখে চলে যায়, সিম্বাও মারা যায়। আর আমি আসলে বুঝতে পারছি না যে মানে এতটা মিল কিভাবে হয়ে গেল বা এতটা কিভাবে মিলছে। যাই হোক, এটা হয়তো বা কোনো কোইন্সিডেন্স, বাট আমি আপনার মেসেজটা পড়ে আমার সিম্বার কথাও মনে পড়ে গেল। যাই হোক, দুইটা সিম্বাই খুব কিউট ছিল মাশাল্লাহ। মন খারাপ করার কোনো দরকার নেই সাউদা, ইটস ওকে, আসলে এটা ন্যাচারাল সিস্টেম, সো এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই। যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা। আমরা এখন জোহাদ, রাফা, সাকিব, ফুয়াদের করা একটা গান শুনব, ঘুমন্ত শহরে। বেশ সুন্দর একটা গান, ঘুমন্ত শহরে গানটা শুনবো এখন। আশা করছি পাঁচটা পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনি শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এলাম, 4:01। ভালো সময় খুব জলদি শেষ হয়ে যায়, দ্রুত চলে যায় এবং সময়কে কখনো আটকে রাখা যায় না, এইটারই একটা বড় প্রমাণ হচ্ছে আসলে এই মিডডে ফিল্ড অনুষ্ঠান। আমি যখনই দেখি দুপুরবেলা চলে আসি, এই সময়টাকে আর ধরে রাখতে পারি না, সময়টা কোন ফাঁক দিয়ে কখন কিভাবে চলে যায় মানে এই ব্যাপারটা টোটালি বোঝা যায় না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে, এখন পর্যন্ত যুক্ত আছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, কিছু মেসেজ পড়বো, দেন আমরা আরেকটা বিষয়। ভালো সময় খুব জলদি শেষ হয়ে যায়, দ্রুত চলে যায় এবং সময়কে কখনো আটকে রাখা যায় না, এইটারই একটা বড় প্রমাণ হচ্ছে আসলে এই মিডডে ফিল্ড অনুষ্ঠান। আমি যখনই দেখি দুপুরবেলা চলে আসি, এই সময়টাকে আর ধরে রাখতে পারি না, সময়টা কোন ফাঁক দিয়ে কখন কিভাবে চলে যায় মানে এই ব্যাপারটা টোটালি বোঝা যায় না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে, এখন পর্যন্ত যুক্ত আছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, কিছু মেসেজ পড়বো, দেন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু গল্প করবো। প্রথমেই আছে আমার সাথে কে আছে, কে আছে।

কিন্তু আমি কে, আর যদি চিনতে না পারেন তাহলে আর মেসেজ করবো না, কারণ বন্ধু কখনো বন্ধুকে ভুলে যায় না। জানেন অনেকদিন পর কাল মেসেজ করেছিলাম কিন্তু আপনি পড়েননি, মুখে সবাই বলে আমি আছি আর থাকবো, আসলে কেউ কথা রাখে না, আপনিও দাদা ভাই। খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে ফেলে দিলেন, আর কে আসলে ঠিক বলতে পারছি না, যদি আশা করছি কিছু মনে করবেন না, আমাকে একটু কষ্ট করে যদি জানিয়ে দেন খুব খুশি হব। সিনথিয়া আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার বোন সুমাইয়ার সাথে তোমাকে শুনছি। সিনথিয়া এবং সুমাইয়া দুজন কি অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আরিয়ান আছে সিলেট থেকে আমার সাথে, আমার সাথে কে আছে, আমার সাথে আছে তানজিলা যুক্ত হয়েছে আমার সাথে দেখতে পাচ্ছি। কোন তানজিলা, নারায়ণগঞ্জ থেকে তানজিলা নাকি অন্য কেউ, ঠিক বুঝতে পারছি না সঠিক, যাই হোক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আরজে আছে, অর্থাৎ জিনিয়া আছে। জিনিয়া লিখেছে, আরজে তুমি সবার কথা ভাবো, তোমার কথা কি তোমার পরিবারের লোক ছাড়া অন্য কেউ ভাবার আছে কি? দেখেন এটা আসলে খুবই ডার্ক একটা ট্রু যে ফ্যামিলির লোকজন বা বাবা মা ছাড়া আসলে আপনাকে নিয়ে ভাবার মতো কেউই থাকে না দিন শেষে। কাছের মানুষ থাকতে পারে, ভালো মানুষ থাকতে পারে, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে, বাট এটা ট্রু যে আসলে বাবা মা ছাড়া দিন শেষে আপনাকে নিয়ে ভালো মন্দ ভাবার তেমন কেউ নেই। সো এটাই, জিনিয়া আমারও বাসায় বাবা মা আছে, তারাই হয়তো আমাকে নিয়ে ভাবছে, আর সবাই দোয়া করবেন যে আমার বাবা মার জন্য, যাতে আমার বাবা মা সবসময় ভালো থাকে, সবসময় সুস্থ থাকে, আল্লাহ তালা যাতে আমার বাবা মাকে অনেক নেখায় দান করে। যাই হোক, আসলে যেই কোয়েশ্চেনটা করলেন, কোয়েশ্চেনটার অ্যান্সার এটাই, বাবা মার উপরে আসলে আর তেমন কেউ নেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তাজবিদ দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ফারিহা যুক্ত হয়েছে আমার সাথে, আমার সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছে সারু, সারু সারু সারু একটা কোয়েশ্চেন করেছে, সেভেন আপ কোন দলের নাম, ঠিক বলতে পারছি না আসলে। আচ্ছা, তারপর ওই মিয়া, সবার মেসেজ পড়লা, আমার মেসেজ পড়লা না কেন, আগের মেসেজ পড়ো, না হলে কিন্তু তোমার পোস্ট মার্টম করে ফেলবো। মাম্পি, আচ্ছা ঠিক আছে মাম্পি, আমি আপনার মেসেজটা একটু পরে পড়বো, দেন আমি যদি বলার মতো হয় তাহলে আমরা একটু পরে এটা নিয়ে আবার গল্প করবো, আলোচনা করবো। যাই হোক, একটা গানে চলে যাই, আমরা লালনের রুহানি গানটা শুনবো এখন, খুব সুন্দর গান, খুব জলদি ফিরে আসছি আবার আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আপনার সাথে 90.4
1: হ্যালো জনগণ, সবাই আছেন তো এখন পর্যন্ত? আর জি রিদম কিন্তু আছে এখন পর্যন্ত আপনাদের সাথেই। যাই হোক বন্ধুরা, সবাইকে একদম শেষ ঘন্টার মাঝামাঝি মুহূর্তে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে ছিল আপনাদের মাঝে এবং দেখতে দেখতে শেষ মুহূর্তে কিন্তু আমরা একদম চলে এসেছি। আর সবসময় যেটা বলি আর কি, যে ভালো সময় বেশিক্ষণ থাকে না, বেশি সময় থাকে না, আর সময়কে তো আটকে রাখা যায় না। যদি সময়কে আটকে রাখা যেত তাহলে হয়তো বা সময়টাকে আটকে রেখে বন্ধু বান্ধব যারা আছেন সবার সাথে হয়তো বা জমিয়ে একটা আড্ডা দিতাম, বাট আনফর্চুনেটলি আসলে সময়টাকে ধরে রাখা যায় না। যাই হোক, তখন আমরা কথা বলছিলাম যে জুন মাস জুড়ে আমাদের নিউজ ফিডে বা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কি কি আলোচিত ছিল। তখন কথা বলছিলাম আমরা বাপ্পারাজকে নিয়ে, যে বাপ্পারাজ আছে নাকি বাপ্পারাজ নেই, এরকম একটা গুঞ্জন কিন্তু পুরো জুন মাস জুড়ে কিন্তু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে জুড়ে ছিল। এবং আরও একটা বিষয় যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ জুড়ে তো হ্যাঁ অবশ্যই গত মাস থেকেই খেলা শুরু হয়ে গেছে, সবাই তো খেলা দেখছি, আমরা বিভিন্ন দল সাপোর্ট করছি। আর্জেন্টিনা ফাইনালি হয়তো বা বিশ্বকাপটা নিয়েই যাবে এবার। আচ্ছা যাই হোক, দুষ্টাম করছি। সো ঠিক জুন মাসে আসলে বাংলাদেশের এরকম একটা অ্যাচিভমেন্ট যদি বলি, বাংলাদেশের নিউজ ফিড জুড়ে বা বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো জুড়ে বা যত সংবাদ সাইটগুলো আছে সবগুলো জুড়ে কিন্তু একটা ব্যাপার ছিল, সেটা ছিল কিন্তু সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, সঞ্জয় কিন্তু হচ্ছে একজন মিউজিক কম্পোজার, যে কিনা হচ্ছে আমাদের এই ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এবার একটা গান, যেটা হচ্ছে অফিসিয়াল গান সির সির, এই গানটা কিন্তু এই গানটার সাথে কিন্তু সে ছিল। কানাডার টরেন্টোর বিএমও স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের যেই উদ্বোধনী আয়োজনটা হয়েছিল, যেখানে বলিউড তারকা নোরা ফাতেহি, দেন ফরাসি হিপহপ ছিল একজন যার নাম ছিল হচ্ছে ভেজি ড্রিম, তাদের সাথেই কিন্তু একই মঞ্চে ফিফার অফিসিয়াল যে গানটা ছিল সির সির, সেই গানটা কিন্তু উপস্থাপনা করে, পারফর্ম করে বাংলাদেশি, বাংলাদেশি বললে ভুল হবে, বাংলাদেশি ফিজারিং আমেরিকান, মানে বাংলাদেশি আমেরিকান দুইটাই মিউজিক কম্পোজার বা মিউজিক আর্টিস্ট সঞ্জয়। তার পরনের যে একটা জ্যাকেট ছিল, যার যে জ্যাকেটটা মানে যে জ্যাকেটটা পরে সে পারফর্ম করেছিল, এবং ডান হাত জুড়ে যে একটা সূক্ষ্ম এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের তিনটা শক্তিশালী প্রতীক, বেঙ্গল টাইগার শাপলা এবং লাল সবুজ পতাকা, হ্যাঁ সেইটা জুড়ে কিন্তু পুরো নিউজ ফিড জুড়ে আসলে সেই ব্যাপারটা ছিল। এবং হচ্ছে পারফরমেন্স চলাকালীন সে যখন বারবার নিজের হাতটাকে ইঙ্গিত করছিল পুরো ওয়ার্ল্ডের কাছে, তখন কিন্তু সবার নজর কিন্তু কেড়ে নিয়েছিল সে। আর এই পুরো জুন মাস জুড়ে কিন্তু তাকে নিয়ে সেরা একটা গুঞ্জন কিন্তু ছিল আমাদের সোশ্যাল সব প্ল্যাটফর্মগুলোতে। যাই হোক, এটাও একটা জুন মাস জুড়ে আমাদের ভালো লাগার মতো একটা ব্যাপার কিন্তু ছিল। আর এই তো এখন পর্যন্ত চলছে, এবং আশা করছি সঞ্জয় পরবর্তীতে আমাদের এই বাংলাদেশকে আরো বড় জায়গায় রিপ্রেজেন্ট করবে, সেই শুভকামনা রইল সঞ্জয়ের প্রতি। আচ্ছা অনেকে যুক্ত আছে আমার সাথে, একটু দেখে আসি কে কে আছে। প্রথমে দেখতে পাচ্ছি জানাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছে, লিখেছে ভাইয়া তুমি কি ইংলিশ লেকচারার হতে চাও যেহেতু তুমি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো? আচ্ছা, আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়তে গেলে বা আসলে ইংলিশ ডিপার্টমেন্টের পড়া শেষ হলে আমার যেটা মনে হয় যে বেস্ট অপরচুনিটি আসলে এক্ষেত্রেই পাওয়া যায়, যেটা হচ্ছে ইংলিশ লেকচারার, বা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছি আমরা হয়তো অনেকে জানি যে আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন দেন আপনি যখন ইংলিশ নিয়ে পড়ছেন বা বাংলা নিয়ে পড়ছেন, দেন লেকচারার হিসাবে জয়েন করার যে পসিবিলিটি বা ইংলিশ লেকচারার হওয়ার জন্য আসলে যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনি আসলে অ্যাচিভ করতে পারেন। সো আমারও যদি বলি যে এরকম একটা প্লাস পয়েন্ট হয়তো বা আছে, বাট এখন পর্যন্ত আমি ভাবিনি যে আমি কি করব ইন ফিউচার, দেখা যাক। আমি আমার মনে হয় কি মাঝে মধ্যে যে আমি এই যে আপনাদের সাথে আছি আড্ডা দিচ্ছি, মানে আর যে রিদম হিসেবে আছে এটাই হয়তো আমার কাছে বেশ ভালো লাগে আর কি। যাই হোক দেখা যাক কি হয়। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কি আছে, তাসফিয়া কিন্তু আছে, তাসফিয়া লিখেছে আমার টেক্সট এত দেরিতে কেন পড়লা? আচ্ছা আমি তোমাকে যে তুমি করে বলছি, তোমার কি তুমি কি রাগ করবা জানো, তুমি আমার বড় ভাইয়ের মতো দেখতে তাই আমি তুমি করে বলছি। হ্যাঁ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ইটস ওকে, কোনো সমস্যা নেই। খুব খুশি হলাম তাসফিয়া আপনি মন খুলে কথা বলছেন এবং লিখছেন, ভালো লাগলো খুব। ইফাদ আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আসসালামু আলাইকুম, আমার মেসেজ পড়বেন না, এই তো পড়ে ফেললেন। আচ্ছা শুনেন, আমার নাম রিদম, আমি ঢাকা এফএম এর আরজে, আমার মেসেজ পড়ার জন্য ধন্যবাদ। যাই হোক, আপনি আর অমানির সাথে যাবেন না, আর তুমি কি আমার হাসি মুখের কারণ হবে এই গানটা প্লে করবে? আচ্ছা, অমানিশের যে ব্যাপারটা সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো আবারও কোনো একটা হরর স্টোরি নিয়ে অমানিশায় চলে আসার জন্য, দেখা যাক, এখন পর্যন্ত বলতে পারছি না। আচ্ছা জানেন রিদ, আমার ছোট ভাইকে পড়াতে বসলে সে আমাকে বলে, দেখেছিস এইসব আমি তোকে এক সময় পড়িয়েছিলাম, বিদায় তুই আমাকে পড়াতে পারছিস, নইলে তুই যে গর্দব, কেমন লাগে রিদ ভাই? দেন আমাদের মারামারি শুরু হয় আর আম্মু বকা দেয়। ভালো, এইরকম খুনচুটি থাকা ভালো। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে জিনিয়া বলছি। আচ্ছা আপনাদের, আপনার কথা অনেক সুন্দর, ডোন্ট মাইন্ড ভাইয়া, আরো একজন জিনিয়া পেয়ে গেলাম, আমাদের সাথে সবসময় তো একজন জিনিয়া থাকে, আরো একজন জিনিয়ার আবির্ভাব ঘটলো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি, তবে সিনিয়র আমার মনে হয় না পাওয়ার মাঝেই ভালোবাসা সবচেয়ে গভীর হয়। আচ্ছা তোমার কাছে কি মনে হয়? না ভালোবাসা আসলে যেই ভালোবাসাটা আপনি কখনো পাবেন না সেই ভালোবাসাটার দাম অনেক বেশি থাকবে, আর খুব ইজিলি যেই জিনিসটা পেয়ে যাবেন সেটার দাম আসলে কখনো থাকে না, এটা এটা একটা স্বাভাবিক বিষয়। আর ভালোবাসার ক্ষেত্রেও সেম ভাবেই ব্যাপারটা যায়, ইজিলি পেয়ে গেলে কোনো কিছুরই দাম থাকে না, এটাই সত্যি, এটাই একটা ডার্ক ট্রু। যাই হোক, আমরা আরও একটা গানে চলে যাব, এখন আমরা লালন ব্যান্ডের আরও একটা গান শুনবো, খ্যাপা অ্যালবামের তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে, বেশ সুন্দর একটা গান। তো এত কথা না বেরিয়ে গানে চলে যাচ্ছি, বিদায় মুহূর্তে আবারও আসবো, আশা করছি বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mr. Field.
1: Hello, my beloved listeners. Welcome back again. একদম শেষ পর্যায়ে মিডডে ফিল্ড অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে শেষবারের মতো স্বাগত জানাচ্ছি। আমি আরজে রিদম। দুপুর দুইটা থেকে কিন্তু মিডডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানের। আজকের মতো হয়তোবা বিদায় জানাতে হবে, তবে কোনো সমস্যা নেই, আবারও আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই তো উইকেন্ড, বা সবাই জানেন পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে থাকতে পারছেন না, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা এফএম 90.4 যদি বিকাল 5টা বাজে টিউন করে ফেলেন তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। পুরো সপ্তাহ জুড়ে যত ট্রেন্ডি নিউজ আছে, যত আপডেট আছে, যত গল্প আছে, আড্ডা আছে, সব নিয়ে হাজির হয়ে যাই বিকাল 5টা বাজে। সো আশা করছি অবশ্যই আবারও আগামীকাল সবাই চলে আসবেন, সবার সাথে কথা হবে, আড্ডা হবে। অনেকের মেসেজই পড়া হয়নি, যাই হোক আমি যাওয়ার আগ মুহূর্তে কিছু মেসেজ একটু দেখতে চাই। রংপুর থেকে কিন্তু নবাব আছে আমার সাথে দেখতে পাচ্ছি, রংপুর থেকে পড়ি যুক্ত আছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে আলিফ যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে কে আছে, কে আছে আমার সাথে যুক্ত, নামটা লিখেনি, নামটা লিখলে হয়তো বা খুব ভালো হতো, যাই হোক। তারপর দেখতে পাচ্ছি আর যে আমি একটা মানুষকে ইগনোর করছি, বাট দুনিয়া ইগনোর করতে দিচ্ছে না, ইনস্টা ফিড তার পোস্ট শো করছে বারবার, যদিও আমরা কেউ কে ফলো করি না, কেউ কাউকে ফলো করি না, বাইরে গেলে তার নামে তার এলাকায় রিলেটেড জিনিস আমার সামনে ঘুরে, ইভেন এফ এম এও সেম জিনিস, তাই হাসছি। আই গেস আমি এফ এম শোনা অফ করে দিব। সঞ্জিদা, সঞ্জিদা কি এমন জিনিস যেটা নিয়ে আসলে এত ক্রিটিক্যাল করে ফেললেন সবটা, এই ব্যাপারটা একটু জানান আমাকে দেখি। আপনাকে নীরবে শুনবো, কল্পনা করবো, বাট এস এম এস দিব না, অবলা করা হয় আমার মেসেজ। আচ্ছা, ব্যাপারটা টোটালি এমন কিছু না, আমি অবশ্যই সবার টেক্সটই পড়ি, সবার টেক্সটই পড়ার চেষ্টা করি। আচ্ছা, যারা আছে দেখতে পাচ্ছি আমার সাথে, আমার বেস্ট ফ্রেন্ড রূপা, সেও তোমাকে এস এম এস করে, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, রূপার মেসেজ বোধ হয় আমি পেয়েছিলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আপনাকেও, রূপাকেও। আচ্ছা, জিনিয়া আছে দেখতে পাচ্ছি আর যে, যতদিন তোমার কেউ থাকবে না ততদিন মায়া থাকবে, আর যেদিন তোমার জীবনে কেউ আসবে সেদিন কোনো অভিযোগ না করে চলে যাবে। কি জটিল কথাবার্তা বলে জিনিয়া মাঝে মধ্যে, আমি না বুঝতে পারি না। ভাইয়া আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। প্রথম এস এম এস করলাম, নাম হচ্ছে সুথি সুন্না রিদ, রিদ বা বেশ নাম তো, আমার সাথে দেখি বেশ মিল আছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আকলিমা কিন্তু আছে দেখতে পাচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে আমার সাথে, আমার সাথে নুসাইবা আছে দেখতে পাচ্ছি। আপনাকে বেশ পছন্দ করি, আপনাকে অ্যাপ্রোচ করব কিভাবে, কি করলে আপনি রাজি হবেন, ভালোবাসবেন আমাকে, বিয়ে করবেন আমাকে, নুসাইবা? আচ্ছা, এই ব্যাপারটা আমি নিজেও জানি না, আমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা আমাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন আর কি করলে আমি আপনাকে বিয়ে করব। জানেন দাদা ভাই, আমার কষ্ট হয় তাও সহ্য করিনি, কিন্তু মেসেজ যখন পড়ে না সেটা মানতে পারি না, আমার সব কষ্ট বৃথা হয়ে যায়। কালকেও মেসেজ দিয়েছি কিন্তু পড়েননি। আচ্ছা শ্রীতা, ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আমি যার মেসেজ পাচ্ছি তার মেসেজ পড়ছি, আর যারটা পাচ্ছি না তারটা হয়তো বা পড়ছি না, এরকম চাই। সো এখানে রাগ করার কিছু নেই, খারাপ লাগারও কিছু নেই। শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, তাসফিয়া আছে দেখতে পাচ্ছি। যাই হোক, নাম্বারে অনেকেই ছিলেন, আরো অনেকে আছেন, সবার মেসেজ আসলে ওভাবে এখন আর পড়া হচ্ছে না। সাউদা আছে, সাউদা লিখেছে, ও সরি ভাইয়া, কি যেন বললেন সিম্বাকে নিয়ে, সো লাস্টে একটু শুনতে পারিনি, ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, সিম্বাকে নিয়ে বলছিলাম যে আমার একটা বিড়াল ছিল, যে বিড়ালটা মারা গিয়েছিল সেই বিড়ালটার নামও সিম্বাই ছিল, আমারও ফার্স্ট বিড়াল ছিল সিম্বা, ফ্যামিলি মেম্বারই ছিল। আর এখনের বিড়ালগুলোর ব্যাপারে জানতে চেয়েছেন, ছেলে নাকি মেয়ে? এখন আমার দুইটাই ছেলে, রক্সিও ছেলে, মিটোও ছেলে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আরও একজন যুক্ত হয়েছে শেষ মুহূর্তে, আমি আর চাচাতো বোন প্রতিদিন আপনাকে শুনি, অপেক্ষা করি কখন জিনিয়ার মেসেজ পড়বেন, আপনাকে শুনতে খুব ভালো লাগে। আমি অনুভা, আমার বোন মানহা রংপুর থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ অনুভা অ্যান্ড মানহা আমাকে শোনার জন্য রংপুর থেকে, আশা করছি সবসময় কানেক্টেড থাকবেন আমার সাথে। আরেকজন লিখেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ফেসবুকের কমেন্ট সেকশনে যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যে পুরো দুপুর জুড়ে আমার সাথে ছিলেন। আর আশা করছি আজকের এই সুন্দর দুপুরটা বা এই অলস দুপুরটা সবার একটু হলেও রাঙিয়ে তুলতে পেরেছি এবং সবার ভিতরে একটু হলেও ভালো লাগা এনে দিতে পেরেছি। যাই হোক, আমরা আজকের মতো এখানেই আমাকে বিদায় জানাতে হচ্ছে। আমরা একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে জলের গানের করা একটা গান, অতুল জলের গান অ্যালবামের বাউলা বাতাস। বেশ সুন্দর একটা গান, বাহিরেও কিন্তু বাউলা বাতাস দেখা যাচ্ছে, খুব সুন্দর বাতাস। তো আমার মনে হয় এই বাতাসের সাথে বাউলা বাতাস গানটা বেশ ভাবে যাবে। তো এই গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে, আবারও আগামীকাল চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন রিদমের জন্য, এবং আশা করছি অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: Shara deshe?
0: Shabak sathe.
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। তো যেটা হচ্ছে কথা, সিফাত তো হাজির হয়ে গেছি, এখন হচ্ছে আপনার হাজির হওয়ার পালা। আমাকে এসএমএস কমেন্ট করতে পারেন, গতকালকে কথা অনেক কম পড়েছি, আজকে বেশি পড়ব। তো এই জন্য যেটা করতে হবে, আমাকে এসএমএস করতে হবে 01841904904 এই নম্বরটিতে, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন একই নম্বর, এবং আমাদের ফেসবুকের ফ্যান পেজে কিন্তু চলে আসতে পারেন। ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। তো যেটা হচ্ছে কথা, গতকালকেও তো হেভি জম্পেশ, তিনটে ম্যাচ হয়ে গেল। তো মোটামুটি আমাদের প্রেডিকশন পোস্টে আমরা যাদের যাদের পেয়েছি তাদের প্রেডিকশন শতভাগই হয়েছে, শতভাগ। কেউ কেউ আবার গোল সহ দিয়েছেন, তো সেটা হয়নি। কিন্তু কে জিতবে সেটা মোটামুটি শতভাগই কিন্তু কনফার্ম করেছে, নরওয়ে জিতবে, তারপরে সেখানে ফ্রান্স আছে, ফ্রান্স জিতবে। তো এগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছিল যে এই দলগুলো আসলে ভালো স্ট্রং, এবং তাদের সাথে যারা আছে যেমন আইভরি কোস্ট অ্যান্ড মরক্কোর খেলাও ছিল, মরক্কো জিতেছে। তো এটা মোটামুটি ডাউট করা গেছে যে তারা জিতবে। তারপরও অঘটন ঘটতে তো সময় লাগে না, যেটা আমরা গত ম্যাচে বা গত ম্যাচের আগের ম্যাচগুলোতে দেখেছি যে জার্মানির মতো টিম বাদ পড়ে গেছে। সো সেই ক্ষেত্রে আসলে ফুটবলটা একেবারেই জমে উঠেছে, এবং এখন যত সময় যেতে থাকবে, আসলে এখন বিষয়টা এরকম যে প্রত্যেকটা দলের কাছে প্রতিটা খেলাই ফাইনাল, যখন যে হারবে তখনই সে বিদায়, এরকম একটা অবস্থা। সো আমি খালি চিন্তা করি মাঝে মাঝে যে কি পরিমাণ ট্রেন আপ থাকে এক একটা প্লেয়ার, যে এত এত এত প্রেশারের মধ্যেও তারা কত সুন্দর ঠান্ডা মাথায় খেলে যায়, চেষ্টা করে যায় শেষ পর্যন্ত, শিক্ষণীয় আছে এই ব্যাপারে। যাই হোক, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। রাবেয়া মামু যুক্ত হয়ে গেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আছেন আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকাল। শুভ বিকাল অমৃত বোস, কি অবস্থা বলেন? ওখানে কি বৃষ্টি হলো? আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, মোটামুটি ভালোই ছিল, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। এখনো বৃষ্টি মাখা ওয়েদার, মানে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, একটু লুকোচুরি খেলছে আর কি। তো আপনার এলাকার কি অবস্থা, মানে বাকি বন্ধুদের জিজ্ঞেস করছি, অবশ্যই জানাতে পারেন।

ভাইয়া কেমন আছো? আমি নুসাইবা, নুসাইবা স্বাগত জানাচ্ছি আপনাকে ভাইয়া, আপনার সাথে জয়েন হলাম, শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করার জন্য। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়ে গেছেন আমাদের নিজু, কি খবর বদ্দা, কেন সলর আই আজি এ ফলে আই গেই, ওকে পিঙ্ক রিদম তানহাইরা, সবাই সবাই ভালো আছে তো বন্ধু বান্ধব, কি খবর সবার? মরক্কো জিতে যাওয়া স্বাভাবিক, কারণ আমাদের সঞ্জয় আর তাদের নোরা যে বোমা ফাটালো, আচ্ছা এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে না? খেলাটা যদি শুধু তাদের মানে মানে গানের মধ্যে হতো তাহলে হয়তো বা বলতে পারতাম, কিন্তু মরক্কো আসলে কি গত ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু খুব মানে ভয়ঙ্কর লেভেলের খেলা দেখিয়েছে, এবং সেইটা তারা এই চার বছরও ধরে রেখেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার যে তারা ধরে রেখেছে এবং আরও ডেভেলপ হয়ে তারা কিন্তু ব্যাক করেছে। আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে মরক্কের আমি গত ওয়ার্ল্ড কাপে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তাদের ফিনিশার ছিল না, কিন্তু এইবার মনে হয় কিছুটা তারা সংশোধন করেছে, দেখা যাক সামনের ম্যাচগুলোতে বোঝা যাবে। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও যুক্ত হয়েছেন শারমিন আক্তার, মুবারিকা, স্বাগত জানাচ্ছি মুবারিকা আপনাকে। আচ্ছা আমার ফুল পছন্দ নয়, আমার কাটা পছন্দ, ওকে, তারপর কি ফুল পছন্দ না কাটা পছন্দ, কানন ফুল পিষে গেলে তার কোনো কিচ্ছু হবে না, আর কাটাকে কেউ পিষে যদি যায় সেই কাটাই তাকে আঘাত করবে, কথাটা মিলিয়ে নেবেন, আমি পাখি রং পড়তে তা তো মিলালাম, কিন্তু যদি সেই কাটাকে ধরেন একটা গোলাপ ফুলের কাটা অথবা ধরেন বড়ই গাছের কাটা সেটা যদি পড়ে এবং যদি 10 চাকার একটা ট্রাক যায়, আপনার কাছে মনে হয় যে ওই ওইটা দিয়ে ট্রাকের চাকার কিছু হবে? উল্টা তো কাটা আরও ভেঙে যাবে। সো এটা আসলে ক্ষেত্র বিশেষ, আমরা আসলে যতগুলো কথা বলি, যা যা বলি, যাই চিন্তা করি, তার প্রতিটাই আসলে মানে সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য না, এই জন্য এই কথাটা এরকম মনে হলো। আসলে কাটা সব কিছুই ভাঙতে পারে না, তবে হ্যাঁ আপনার মনোবল যদি শক্ত থাকে তাহলে আপনি যে কোনো জিনিস জয় করতে পারবেন। চমৎকার একটি গান আমার প্লেলিস্টে ওয়েট করছে, সেটা হচ্ছে হাবিব অ্যান্ড ন্যান্সির কণ্ঠে জোনাক জলে, খুবই টাচি একটা সং, আপনি অবশ্যই উপভোগ করতে পারেন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: ইয়াস, ঢাকা এফএম এর অ্যাপটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, যদি আপনার অ্যান্ড্রয়েড বা মানে আইফোন অথবা স্মার্টফোন যেটাই হোক না কেন, যদি অ্যাপ স্টোর থাকে বা প্লে স্টোর থাকে, আপনি কিন্তু ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে বিন্দাস আপনি উপভোগ করতে পারেন ঢাকা এফএম, যেখানে আপনি অলরেডি আছেন ঢাকা এফএম 90.4 এ। এবং সিফা তো আছে আপনার সঙ্গে ঢাকা মেট্রো 9040 নিয়ে, সপ্তাহের শেষ আড্ডা আমার আর কি আমার সঙ্গে। তো তারপর আবার ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে রবিবারে চক্কর বক্কর বাচ্চাদের কথা হয়ে যাবে। আর এদিকে যেহেতু বৃষ্টি এসেছে, খেলাও চলছে, সব বিষয় নিয়ে কিন্তু কথা বলতে পারেন। আমাদের অহনা ইসলাম যুক্ত হয়ে গেছেন। শুভ বিকেল ভাইয়া, কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা, আপনি কেমন আছেন?
5: আর এদিকে আমাদের নিজু আমাকে বলছেন যে আমি কাচ্চি নুডলস খেয়েছি কিনা। না নিজু, আমি কাচ্চি নুডলস খাইনি। আমার আসলে যেটা যেরকম সেটা সেভাবে খেতেই ভালো লাগে। এই এই ধরনের ইনোভেশন আমার আসলে খুব একটা পছন্দ না। যেমন ধরেন যে কাচ্চির ভিতরে সেমাই, নুডলসের ভিতরে কাচ্চি, এটা হতে পারে, এক একজনের টেস্ট একরকম হতে পারে, বাট আমার এই ধরনের এক্সপিরিয়েন্স নাই আর খুব বেশি আগ্রহও নাই আর কি। ওয়েদার ঠান্ডা কিন্তু বৃষ্টি হয়নি। আচ্ছা, মানে এটা হচ্ছে কলকাতা আর কি, ওয়েদার ঠান্ডা বৃষ্টি হয়নি এখন। অবশ্য ঢাকার অবস্থা এমনই যে ওয়েদার ঠান্ডা কিন্তু বৃষ্টি নাই। তবে আমি অফিস আসতে আসতে আমি রাস্তায় বৃষ্টি পেয়েছি কিছুটা। ছাতা নেওয়ার দরকার ছিল কিন্তু ছাতা নেই নেই, কারণ আমার মনে হচ্ছিল যে না, এই যে বৃষ্টিটা হালকা হালকা একটা বৃষ্টি, এটা একটু গায়ে লাগানোর দরকার আছে। তো তারপরে এই জন্য ফিল করে করে হাঁটলাম আর কি। যাই হোক, এদিকে আরো যারা আছেন এসএমএস এর মাধ্যমে, অনেক বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। যারা আছেন আমি কথাগুলো পড়ে ফেলি তাদের। যেমন আমাদের সঙ্গে আছে, হাই মিনহাজ, কেমন আছো? কালকের মেসেজ না পড়ায় অনেক কষ্ট পেলাম। না লাকি খান, আমি পড়েছি তো মনে হয় লাস্টের দিকে, একদম শেষের দিকে এসে এসএমএস পড়েছি। কিন্তু আমি আপনার উত্তরও দিয়েছিলাম যে আমি হিসাব রাখিনি, সেটার আপনি হয়তোবা শেষের দিকে ছিলেন না, এই কারণে হয়তোবা শুনতে পারেননি। লিখেছে ভাইয়া হাজির, আছি রংপুর থেকে, তাসফিয়া। তাসফিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু, কেমন আছেন আপনি? আচ্ছা, হ্যালো ভাইয়া, আপনাকে শুনছি, থ্যাংক ইউ, কিন্তু কে শুনছেন, নাম তো বলেন নাই। রিয়াদ, রিয়াদ জয়েন হয়েছেন আমাদের সঙ্গে সিলেট থেকে। রিয়াদ বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম, নাম বলবো না, বাট আমি চিটাং থেকে শুনছি। 10 বছর পুরনো ফোনে কলের রেকর্ড শুনে শোনা ছাড়া কিছু করা যায় না। 10 বছর পুরনো ফোনে কল আর রেডিও শোনা ছাড়া কিছু মানে, এই জন্য আপনি শুনেন, নাহলে আপনি শুনতেন না, তাই তো? কষ্ট দিয়ে দিলেন তো আপনি। যাই হোক, আপনি শুনবেন। ধরেন টেলিভিশনে এখন বিটিভিতে ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছে, তা আমি ওয়ার্ল্ড কাপের জন্যই তো আমি ধরেন যে দেখছি এখন, তো অন্য চ্যানেল আসলো কি আসলো ওটা আমার দেখার দরকার নেই তো। আমি যেটা পাচ্ছি, দেখতে চাচ্ছি, সেটা পেলেই হলো, তাই না? তো আপনি তো রেডিও পেলেন, তো সমস্যা কি? এখন যদি আরো কোনো ইচ্ছা থাকে সেটা অন্য হিসাব, সেটার জন্য আপনার জন্য দোয়া রইল যে আপনি যেন সেই রকম একটা ফোন নেন এবং আমাদেরকে ভুলে যে অন্য কোথাও চলে যেতে পারেন। না, এটা আমরা চাই না। যাই হোক, এটা অভিনয় হয়ে গেল। আচ্ছা, এখন আগের মতো আপনাদের শোনা হয় না, আমার ভাইয়ার বিয়ে, তাই ব্যস্ততা সময় কাটছে। আকলিমা, ওকে আকলিমা, অনেক অনেক শুভকামনা আপনার ভাইয়ার জন্য। এবং বিয়ের সাথে ব্যস্ততা আসলে অনেক বেশিই থাকে, তো সেক্ষেত্রে ফ্রি হলে আবার চলে আসবেন। এই জায়গায় আছে আমাদের বন্ধু, হাই ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি, এটা আমার 13 নম্বর মেসেজ, জানি এটাও পড়বে না, এটা কেমনে জানলেন আপনি? আচ্ছা, যদি পড়ো তাহলে আমাকে হেল্প করো, আমি ক্লাস 3 থেকে আমার কি ব্যাচের একটা ছেলেকে পছন্দ করি। ওকে, ক্লাস 3 কি এই ধরনের মানে মন হয়, মানে 3 ভালোবাসার এই ধরনের কিছু হয়? আচ্ছা, জানি না, আমার হয় নাই। আচ্ছা, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, বাট ওর সব কিছু একদম আমার অপোজিট। ওর ফ্যামিলি পলিটিক্স করে আর আমার ফ্যামিলি হায়ার মিডল ক্লাস। আমি কি নর্থ পোল হলে ও সাউথ পোল। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে, আমি এখন ক্লাস 9। ওরে প্রপোজ করলে ওই কি এটার মজা নিবে? আচ্ছা, বাট আমি এটাও বেস্টি থেকে শুনেছি যে ও আমাকে লাইক করে, অ্যাটলিস্ট ওর কাজ কর্ম আর কথা শোনা, এটাই আমার মনে হয়, এটাই মনে হয়। এখন কি করব? সন্দেহ নিয়ে আসলে সবসময় সব রিলেশন টিকে না বন্ধু। আর আপনি পছন্দ করেন, পছন্দ হওয়াটাই, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে এটাই স্বাভাবিক, কিন্তু শুধু পছন্দের উপর বেস করে তো আসলে জীবন চলে না, তাই না? তো আপনার জীবন চালানোর জন্য বা আপনার জীবনে যে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন এক একটা ফ্যামিলি এক একটা মানুষ এক এক রকম এক এক ধরনের চরিত্রের, তো আপনার সঙ্গে যেটা সবচেয়ে বেশি মিলবে, মিলা মানে এই না যে না ফাইন এখন আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন তাকেও আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে আপনার এবং আপনার পরিবারের সঙ্গে তাদের ওই ম্যাচটা হওয়ার কোনো পসিবিলিটি আপনি দেখেন কিনা। যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বাসায় আপনি যার সঙ্গে সবচেয়ে বেশি ফ্রি, আপনার আম্মু বা আব্বু বা ভাই বোন যেই হোক না কেন, তার সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করবেন, তাদেরও সাজেশন নেবেন কি করা যায়। ঠিক আছে, আপনি ভেবে করছেন এটা খুবই ভালো, কিন্তু করে যদি ভাবতেন তাহলে আপনি হয়তো বা সমস্যায় পড়তে পারতেন। আর আপনি যেটা বলছেন যে অনেক পছন্দ করেন, প্রথমত ক্লাস থ্রি থেকে আপনার যেটা হয়েছে সেটাকে ভালোবাসা বলা যায় না, সেটা হচ্ছে আপনার একটা মোহ বা ঘোর, সেটা আপনার ছিল, তো সেটা এখনো হয়তোবা আছে, কিন্তু এটা আপনি হয়তোবা আপনার নতুন চিন্তা ভাবনার দ্বারা সেটা বাস্তবায়ন করতেও পারেন, আবার যদি এটাও বুঝে যেতে পারেন যে না এটা আপনার ঘোর ছিল বা এরকম কিছু। ঠিক আছে, তো শুধু ভালো লাগার উপর বেস করে আপনি নিজের জীবনে এগিয়ে যান এটা বন্ধু হিসেবে তো আমি চাবো না, আমি চাইবো অবশ্যই আপনার ভালো লাগার সঙ্গে সঙ্গে সেটা যেন সেটা যেন একটা যৌক্তিকতা থাকে, সেটা যেন একটা ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার মতো অ্যাটলিস্ট সম্ভাবনা থাকে, কারণ সৃষ্টিকর্তা একমাত্র জানে ফিউচারে কি হতে যাচ্ছে। আমরা হয়তো একটু ধারণা করতে পারি, এর বাইরে কিছুই করতে পারি না, কনফার্ম কেউ বলতে পারবো না। আমি এটা বলতে পারবো না আপনাকে যে আপনি ওনাকে ছেড়ে অন্যজনকে পছন্দ করলে সে তার সঙ্গে আরো বেশি ভালো থাকবেন, এটা আমরা কেউই জানি না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, এখন আপনি যথেষ্ট ম্যাচিওর, ক্লাস নাইনে পড়েন, সেই ক্ষেত্রে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরিবারের সঙ্গে আলাপ করবেন এই ব্যাপার নিয়ে, কারণ দিন শেষে আপনার পরিবারের সাপোর্টই লাগবে, আমি বা আরো অন্য কেউ এক্স ওয়াই জেড এরা কেউ কাজে আসবে না এই ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পরিবারের সঙ্গে একটু আস্তে আস্তে করে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে তারা আসলে এটা পছন্দ করছে কিনা, বা আর আপনারটাও ফাইন্ড আউট করেন যে আসলে আপনি তাকে কিরকম পছন্দ করেন এবং তিনিও আপনাকে আপনার মতো পছন্দ করে কিনা। ঠিক আছে, আপনার বান্ধবী বলেছে ঠিক আছে, আপনার বান্ধবীর মুড মন চোখ ভাবনা নিশ্চয়ই আপনার মতো নয়, তো সেই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে তারপর হচ্ছে আগান। ঠিক আছে, আর 13-14 এস এম এস আসলে এইভাবে না গুনে কষ্ট পাবেন, শুধু শুধু এইভাবে আপনার এস এম এস আমি দেখা মাত্রই পড়ে দেবো। আমার যে যে বন্ধুরা লিখেন কোনো কথাই, যে আপনি কত সুন্দর করে লিখেছেন আপনার কথাগুলো, তো এভাবে যদি লিখেন অবশ্যই আমি চেষ্টা করবো সেটা পড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আরও অনেক অনেক এস এম এস আছে, সেগুলো পড়বো একটু পরে এসে। তবে এই মুহূর্তে একটা ওয়ার্ল্ড কাপ ফিলের একটা গান শুনে আসি আমরা, জোস লেভেলের একটা গান, সেটা হচ্ছে রিকি মার্টিনের গান, দ্য কাপ অফ লাইফ। তা আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফ এম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4। সিফাত আপনার সঙ্গেই আছি এই ঢাকা মেট্রো 9040 নিয়ে। বন্ধুরা লিখছেন কথা, এবং আজকে বলেছিলাম যে গতকালকে তো কথা বেশি পড়িনি, আজকে অনেক কথাবার্তা পড়ব। তবে এই মুহূর্তে আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, সেটা হচ্ছে জার্মানির যে লাস্ট ম্যাচ, যে ম্যাচের মাধ্যমে হেরে গেল, সেখানে কিন্তু একটা গোল বাতিল হয়েছিল। তো সেটা নিয়ে কিন্তু অনেক মানে আলোচনা সমালোচনা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফিফা তাদের আসলে মতামত জানিয়েছেন। ফিফা একদম সরাসরি বলে দিয়েছেন যে এখানে আসলে কোনো ভুল সিদ্ধান্ত হয়নি, তারা VR চেক করে ঠিকঠাক মতোই পুরো ডিসিশনটা নিয়েছেন। এখানে তাদের যেই যুক্তিটা ছিল, প্রতিপক্ষের গোলরক্ষককে তারা আসলে দেখলেন যে প্রতিপক্ষের গোলরক্ষককে থামিয়ে দেয় বা ডিফেন্স করার জন্য জার্মানির কোনো এক প্লেয়ার মানে আর কি বাধা দিয়েছেন। এই বাধার কারণে এবার ফিফা কিন্তু দেখবেন যে অনেকগুলো রুলস নিয়ে এসেছে এবং খুব স্ট্রিক্টলি সেগুলো মেনটেন করছে। ফাউল হলে এক্সট্রা টাইমের ক্ষেত্রে, কর্নার, প্লেয়ার বদলি, যেটাই হোক না কেন, সেগুলো কিন্তু খুব মানে খুব স্ট্রিক্টলি তারা মেনটেন করছে। তো সেই ক্ষেত্রে তাদের এটাও কিন্তু যে কেউ যদি ডিফেন্স করতে যেয়ে, মানে বিপরীত দলের কেউ ডিফেন্স করতে গিয়ে তাকে যদি বাধাপ্রাপ্ত করা হয় কোনোভাবে, মানে বাধাপ্রাপ্ত মানে হচ্ছে সেটা শারীরিকভাবে বা ইচ্ছাকৃত, বল তার কাছে নেই, তারপরও দেখা গেছে যে তাকে থামিয়ে রাখার চেষ্টা করা হলে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত, সেই গোল বাতিল হতে পারে, সেটা ফাউল হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেই মানে সুবাদে কিন্তু আসলে ওই গোলটা বাদ পড়েছিল এবং তারা এটা কনফার্ম করেছে যে এখানে কোনো ভুল হয় নাই। তারা বারবার চেক করার পরে তার পরবর্তীতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ গোলটা যখন হয়েছিল তখন যেই বিপরীত দলের যে প্লেয়ার ছিলেন তাকে কিন্তু আসলে, যা গোলকিপার ছিলেন তাকে কিছুটা বাধাগ্রস্ত করা হয়েছিল এবং যে কারণে তিনি কিন্তু পড়ে যায় এবার তারপরে আবার উঠে দাঁড়ায়। যদিও খুব বেশি জোরে ধাক্কা দিয়েছে বিষয়টা এমন না, কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, এই কারণেই কিন্তু আসলে এই ধরনের ডিসিশন। তো যাই হোক, এটা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না অনেকের কাছে, কারণ যেভাবে দেখে সবাই অভ্যস্ত, হঠাৎ করে এই ব্যাপারগুলো আরো স্ট্রিক্ট হয়ে গেলে তখন স্বাভাবিকভাবেই সবাই এটা অ্যাবজর্ব করতে একটু সময় নেয়, এটাই স্বাভাবিক। যাই হোক, এদিকে আছেন আরো কিছু, কেউ কেউ তো আবার বলে যে মানে যে বড় প্লেয়ার আছে যেমন মেসি ফিফা কিনে নিয়েছে, এগুলো সব এগুলো এত ফানি। যাই হোক, সো এটা আসলে কারোরই ক্ষমতা নেই, এটা আসলে কেনার, এটা হোক মেসি হোক নেইমার হোক এমবাপে হোক আরো অন্য কেউ, ঠিক আছে, এটা এটা আসলে পসিবল না, কারণ আসলে এটা দিয়ে তারা অনেক, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বিনোদনের ব্যাপার আর এখানে অবশ্যই তারা এটা নষ্ট করবে না। কিছুটা হয়তো বা থাকতে পারে, কিন্তু এত খোলা চোখে দুষ্টামি করবে না কেউ, কারণ হচ্ছে এখন এত এত ক্যামেরা, এত এত উন্নত প্রযুক্তি, সেখানে আসলে চুরি করা, সেখানে অবশ্য মানে কোনো কিছুকে হাইড করে বা গোপন করে ই করে চলে যাওয়া, এটা আসলে পসিবল না। এটা যারা বলে এটা হয়তো বা তর্কের খাতিরে আসলে বলে। হ্যালো ভাইয়া, শুভ বিকেল, আজ এখানে মেঘলা কিন্তু খুব গরম আর রাতে ঠান্ডা লাগে। এ ব্যাঙ্গালোর থেকে আমাদের বন্ধু মিকাইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিকাইল। একই দেশে বিভিন্ন ধরনের, কারণ অনেক বড় দেশ, তো সেই ক্ষেত্রে আসলে তাদের তাপমাত্রা কিন্তু এক এক জায়গায় এক এক রকম থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বুসরার ছোট ভাই ইব্রাহিম শান বলছি। ইব্রাহিম শান, কেমন আছেন আপনি? আচ্ছা, আমার সাথে আমার ছোট বোন সাদিকা শুনছে। ওকে সাদিকা, ওয়েলকাম। আমি অবসর আমার ভাগনা, আমি এখন রংপুরে আছি, এটা আমার দাদু বাসা। আমার বড় বোন বুসরা আমার নানু বাসা থেকে কুড়িগ্রামে। ওকে, আমার আজ ভালো লাগছে না, তাই ভাবছি গ্রামের বাসায় যাব যেখানে দাদু দাদি থাকে। অবশ্যই যাবেন, দাদু দাদির কাছে তো অবশ্যই যাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজের সেফটি মেনটেন করে তারপরে যাবেন, ঠিক আছে, সাথে কেউ গেছে বা এরকম কিছু। বিষয়টা এরকম না যে ছোট হলেই একা যাওয়া যাবে না বা এরকম কিছু না, আসলে বড় হলেও সাথে একজন থাকলে এটা সুবিধা, কথা বলতে বলতে যাওয়া যায়, আবার একটু ভালো লাগে, আলাদা একটা শক্তি পাওয়া যায়। আমি তো এটা করি। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ আপনার মানে ইনবক্সের জন্য, খুবই ভালো লাগলো। এবং আরো যারা আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আতিয়া, কেমন আছো? আতিয়াকে অনেকদিন পরে দেখলাম। আতিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। অহনা লিখেছে, গতকাল আমার মেসেজ পড়েছিল নাকি ভাই, আমি 7:30 পর শুনিনি, আপনাকে অকারণে বকা দিলাম নাকি কে জানে। বকা দিলে তো বুঝেই নিতে হবে যে না আপনি আসলে বকাবকি করতে করতে অভ্যস্ত, অথবা এটা আপনি করতে পছন্দ করেন, করবেন সমস্যা নাই, কিন্তু আপনার এসএমএস আমি পড়েছিলাম এবং সেটা সম্ভবত 7:45 পরে। ঠিক আছে, তো আমার শো তো 8 পর্যন্ত, তো আমি ধরে নিয়েছিলাম আমার বন্ধুরা হয়তো 8 পর্যন্ত থাকবেন। হ্যালো ভাই, আমি নানি, আপনার শিহরণের তোমাকে দেখার পরে গান এখন আমার নিজের ভয়েস থেকে ইনস্টাগ্রামে FB স্টোরি দিয়েছিলাম কয়েকদিন আগে। বাহ, চমৎকার, খুবই ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যত পারবেন গাবেন, আমি নিশ্চয়ই আপনি আমার চেয়ে অনেক ভালো গান, এবং আমার আসলে শুনতে ভালোই লাগে আমার গান যখন অন্য কেউ গায় বা কেউ যদি আমাকে ডেডিকেট করে, এটা আমার কাছে খুব ভালো লাগে যে না পাইন আমার এই বন্ধু বা আমার এই শুভাকাঙ্ক্ষী আমাকে আমাকে সুন্দরভাবে এই জিনিসটাকে দিয়ে উইশ করলো। ঠিক আছে, তো আমার এই ওয়েল উইশারের জন্য কিন্তু আমার একটা শুভকামনা তো অবশ্যই থাকে। তো যাই হোক, এদিকে SMS-ও অনেক বন্ধুরা ছিলেন, SMS-ও কিছু পড়ি, তারপর না হয় আমরা বাকি কথায় যাই, মানে পরবর্তী ঘন্টায় যাই। আমাদের সঙ্গে যারা আছেন অনেক বন্ধুরাই যুক্ত হয়েছেন, তার মধ্যে আছেন হচ্ছে ধন্যবাদ ভাইয়া মেসেজ পড়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শামিন আক্তার মুবারিকা, মোস্ট ওয়েলকাম। এখানে আছেন, হাই ভাই কেমন আছেন, আমি রংপুর শ্যামপুর, আচ্ছা রংপুর একটা শ্যামপুর আছে না, শ্যামপুর থেকে মুস্তাসিন বলছি, অনেকদিন থেকে যুক্ত হতে পারিনি, আজ স্কুল শেষ করে এসে আপনার সাথে যুক্ত হলাম, আমার আম্মু আর আমি শেষ পর্যন্ত আছি, ভাই আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে এবং আপনার আম্মুকে স্বাগত জানাচ্ছি ঢাকা মেট্রো 9040-তে, এবং অনেক অনেক ধন্যবাদ যে পড়ালেখার মাঝেও আমার কথা মনে আছে এবং আপনার আম্মু সহ আপনি শুনছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, সামনেও আশা করি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আছেন তাবাসসুম, শুভ বিকাল। আচ্ছা ভাইয়া, আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের ম্যাচটা কখন, আর আর্জেন্টিনার কি কি ম্যাচ আছে? আর্জেন্টিনার আগে এটা যদি জিতে তারপর পরের ম্যাচ আছে, হেরে গেলে তার ম্যাচ নেই। তো ম্যাচটা হবে যথাসম্ভব, আমি যতটুকু জানি সেটা হচ্ছে 4:00 ভোর 4:00 বা রাত 4:00, সে সময় একটু কষ্টই হয়ে যাবে অবশ্য দেখাটা। আচ্ছা 4:00 হবে নাকি 8:00 হবে? আচ্ছা আমি আপনাকে কনফার্ম করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে আমি আপনাকে জানিয়ে দিব, সমস্যা নেই। আজকে কি ম্যাচ আছে এবং সামনে আর্জেন্টিনার ম্যাচ কবে আছে সেটাও আরো কনফার্ম ভাবে জানিয়ে দিব। হালিমা আছেন রংপুর থেকে, ভাইয়া কেমন আছো? ভাইয়া আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই, আবহাওয়া ঠান্ডা আছে। বাহ, বেশ চমৎকার একটা পরিবেশে বসে তাহলে আমরা আড্ডা দিচ্ছি। আচ্ছা আমাদের আড্ডা চলমান থাকবে একেবারে 8:00 পর্যন্ত, যে গানটা শুনবো সেটা হচ্ছে হৃদয় খান অ্যান্ড ন্যান্সির কণ্ঠে আলিঙ্গন। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 for it.

0: You're listening to Taka FM 90.4.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

ঠিক নতুন ঘটায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ঢাকা মেট্রো 9040-র আড্ডা। আজকে কিন্তু হেভি কথাবার্তা হচ্ছে, যদিও এই দিনে কিন্তু আমি মানে কথাবার্তার চেয়ে গান বেশি প্লে করি, যেহেতু কালকে কথাবার্তা কম হয়েছে এই জন্য আজকে একটু বেশিই হোক কথাবার্তা, হলে তো ক্ষতি নাই। আচ্ছা, এদিকে আছেন আমাদের বন্ধু জিনা ভাই। আমার ভয়েস এতটাও ভালো নয়, তবে চেষ্টা করি আর কি। আর আমি আপনার নাম মেনশন করে দিয়েছিলাম, মানে আমি গান ভালো করে শুনে নিজের ভয়েস চেষ্টা করি থাকি। এনিওয়ে, আমার রুদ্র ফ্রম সিলেট, আমাদের রুদ্র। ওকে, প্রথমে নাম লিখেন নাই, এখন চিনলাম যে আমাদের রুদ্র। রুদ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে নিজের কণ্ঠ নিজের কাছে কখনোই খুব বেশি ভালো লাগে না, বাট চেষ্টা করতে থাকলে অবশ্যই আপনি অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন। আমি তো অনেক, আমি আসলে কিছুই না, আমি দোয়া করবো যেন যদি মিউজিক নিয়ে আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি যেন একদম অনেক অনেক অনেক ভালো কোনো মিউজিশিয়ান বা অনেক ভালো কোনো সিঙ্গার হন। অনেক অনেক শুভকামনা। অহনা লিখেছেন, আপনার প্রোগ্রামের প্রতি আমার ডেডিকেশন কিরকম শুনুন ভাইয়া। আজকে ফ্রিকোয়েন্সিতে ঢাকা এফএম শুনতে খুব ডিস্টার্ব হচ্ছে, এদিকে বাসায় কারেন্ট নাই তাই ওয়াইফাই অফ, মোবাইলে ব্যালেন্স নাই তাই ইমার্জেন্সি ডাটা লোন নিয়ে অ্যাপ শো শুনছি। তবে অ্যাপ কিছুক্ষণ পরপর নিজে নিজে কেন অফ হয়ে যায় সেটা বুঝলাম না। ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ অহনা, এত কষ্ট করে আপনি শুনছেন। নিজে নিজে অফ হওয়ার কারণ অ্যাপ হতে পারে কিনা আমি শিওর না, মোবাইলেরও হয়তো বা কোনো কাহিনী হতে পারে এই জায়গায়, কারণ এরকম সমস্যা আমরা প্রায় ফেস করি। দেখা গেছে তখন ফাইন্ড আউট করতে গিয়ে পাওয়া যায় যে আসলে এটা অ্যাপের সমস্যা না, মোবাইলে সামহাউ অ্যাপ ঝামেলা করছে আর কি, মোবাইলের প্রবলেমের কারণে। তারপর অহন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে শুনছেন, আপনি ইগনোর করতে পারতেন, তারপর আপনার ভালোবাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনেও আমাদের সাপোর্ট করবেন, এই যে অভিমান করবেন না। হ্যাঁ, আপনি কিন্তু কতদিন অভিমান করেছিলেন আর কি, যদিও অভিমান করাটা ঠিক হয় নাই, কারণ আপনি পুরনো বন্ধু হিসেবে কিন্তু আপনার জানার কথা না, তার মানে এই না যে আমি আপনার উপরে অভিমান করে আছি, রাগ করেছি, এরকম না, বন্ধু হিসেবে শেয়ার করলাম আর কি। আচ্ছা, হাই ভাইয়া, দীপান্বিতা গানটা শোনাতে পারবেন? যদি প্লে লিস্টে থাকে তাহলে শোনাতে পারবো, না হলে পারবো না। সালিহুর রহমান লিখেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, মনটা ভালো তো একদম ফাটাফাটি। আচ্ছা, ও মা গো সিবাদ ভাই, আমার এসএমএস পড়ে ফেলছে আকলিমা। আয় হায়, পড়ে ফেলছি আমি, কেমন কেমনে পড়লাম কেন? হ্যাঁ, পড়ে দিয়েছে আপনার এসএমএস। আচ্ছা, রাইসুল লিখেছেন, আমার এসএমএস পড়ে

রিকোয়েস্ট দিতে পারি, বোহিমিয়া র্যাপসোডি গানটা দিলে অনেক খুশি হব, যদি প্লেলিস্টে থাকে অবশ্যই চেষ্টা থাকবে। আসসালামু আলাইকুম, আমি নাম বলবো না, বাট আমি চিটং থেকে শুনছি 10 বছর, আচ্ছা এটা আমরা তো পড়েছিলাম, এখানে আছেন আমাদের বন্ধু, হাই কেমন আছো? আমি ভালো আছি, এটা আমার, আচ্ছা এটা তো বন্ধু আপনি কি শুধু লিখছেন, আপনি কি শুনছেন না কিছু? আপনাকে নিয়ে তো অনেক বড় একটা লেকচার আমি দিয়ে দিয়েছি, আপনি শুনেন নাই তখন? তাহলে তো মিস করে ফেলেছেন, তাহলে তার সম্ভব না, এমন আর কি, এখন আপনার যেটা মন চায় আপনি করেন। মোহাম্মদ ইলিয়াস হোসেন খটখটিয়া থেকে রংপুর, আমি একটা দেশের গান শুনতে চাই, আচ্ছা যদি আমার প্লেলিস্টে থাকে অবশ্যই প্লে হবে, আর তাছাড়া ঢাকা এফএম 90.4 এর প্লেলিস্টে নিয়মিতই আপনি পাবেন দেশের গান। আচ্ছা সাপোর্ট করি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখি শুধু মেসির জন্য, মেসির খেলা মারাত্মক ভালো লাগে, থ্যাংক ইউ। তবে কোনো কেন যেন মনে হচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, তমা ফ্রম সিলেট, দেখা যাক কি হয়, কারণ নিঃসন্দেহে ফ্রান্সের যে এই পর্যন্ত যে পারফরমেন্স সেটা অসাধারণ অ্যাজ ইউজুয়াল, এবং এক্সট্রিম লেভেলের তাদের যে স্পেশালি এমবাপে এবং সেখানে হচ্ছে উসমান দেম্বেলে, এবং গত দিন যার একটা খেলা দেখলাম ওলিসে সম্ভবত ওনার নামটা, মানে অদ্ভুত রকমের গোলটা যদি হয়ে যেত, বাইসাইকেল গোলের মতো ওটা যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা ওয়ার্ল্ড কাপের বেস্ট একটা গোল হয়ে যেত, কিন্তু আনফর্চুনেটলি সেটা সেই গোলকিপার সেটা আটকে দেয়, এবং তাদের যে স্পিড সে তারা কখন কোন দিক দিয়ে যে আসলে যে যাবে এইটা আসলে বোঝাটা আমরা টেলিভিশনে দেখেও বুঝতে পারি না, যারা মাঠে তারা কিভাবে বুঝবে। সো এই পারফরমেন্স নিয়ে কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সেটাকে রুখে দিয়েছিল। আমি জানি না এইবার আসলে আর্জেন্টিনা যাবে কিনা ফাইনালে, অথবা ব্রাজিল যাবে কিনা, অথবা অন্য কোনো দল যাবে কিনা, এবং গেলেও তাদের সঙ্গে এই ফাইটটা কতটুকু হবে সেটা নিয়েও একটু চিন্তার বিষয় আছে। ঠিক আছে, এরকম আসলে মনেই হয় আমরা যখন এক একটা দলের খেলা দেখি, তখন মনে হয় এই দলটাই তো এটার চেয়ে বেস্ট কোনোটা নেই, কিন্তু দেখেন আপনি যখন মাঠে নামে তখন কিন্তু তারা তাদের খেলার স্টাইলই চেঞ্জ করে ফেলে। যেমন ব্রাজিল আর্জেন্টিনা বা পর্তুগাল যেই নামুক না কেন, ধরেন ফ্রান্সের সঙ্গে তারা কিন্তু ওই আলজেরিয়া অথবা জাপান অথবা আরও যারা যারা যাদের সঙ্গে যেভাবে খেলেছে ঠিক একইভাবে মাইন্ডসেট নিয়ে কিন্তু ফ্রান্সের সঙ্গে নামবে না, নিশ্চয়ই ফ্রান্সের সঙ্গেও তাদের ছকটা থাকবে সেরকমই জটিল। তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দলগুলো যখন নামে তখন স্বাভাবিকভাবেই সেই খেলাটা আরও বেশি জমে ওঠে। সো দেখা যাক এটা আসলে কি হয়, খেলাটা এত বেশি পরিমাণ জনপ্রিয় হওয়ার কারণটাই হচ্ছে এটা অনেকটা আনপ্রেডিক্টেবল, কি হবে এটা কেউ বুঝতে পারবে না, ধারণা করতে পারবো, যেমন আমিও মনে করতে পারি যে না ফ্রান্স বেস্ট, কিন্তু যখন মাঠে নামবে তখন দেখবেন যেই নামবে তাদের বিপক্ষে তারা কি তাদের ছেড়ে দিবে, অবশ্যই না। সো সেই ক্ষেত্রে তারা তাদের জোর দিয়েই দেখবে, দেখা যাক এখন কি হয়। আমাদের বন্ধুর কাছে মনে হয়েছে, তোমার কাছে মনে হয়েছে ফ্রান্স, আমার কাছেও মনে হয়েছে যে ফ্রান্স হয়তো বা ফাইনালে যাবে, আবার এটাও মনে হয় মাঝে মাঝে ফ্রান্স এনি টাইম কিন্তু বায়ো বলে দিতে পারে, কারণ একটা ভুল যতই ভালো খেলেন একটা ভুলই কিন্তু আপনাকে বিদায় করে দিতে পারে, অ্যাজ লাইক জার্মানি। ঠিক আছে, জার্মানি কিন্তু যথেষ্ট স্ট্রং টিম ছিল, এসেই 7টা গোল দিয়েছিল 7-1, সেখান থেকে কিন্তু তারা একদম রাউন্ড অফ 32 থেকে কিন্তু বাদ হয়ে গেল। সো সেটাও মাথায় রাখতে হবে, ফুটবলটাই আসলে এরকম। এনিওয়ে কথাবার্তা পড়ি আরো, ভাই আমি শুরু, আমি সারু, আপনি সুস্থ আছেন তো? জি সারু আলহামদুলিল্লাহ ভালো আছি, সিলেট থেকে আছেন। 7-Up কোন দলের নাম? এটা না 7-Up কোনো দলের নাম না, 7-Up ওই যে এটা নিয়ে আসলে দুষ্টামি করে বিভিন্ন দলকে, স্পেশালি ব্রাজিলকে আসলে একটু খেপানোর জন্য বলা হয়, কারণ ব্রাজিল 2014 সালে আর কি ওয়ার্ল্ড কাপে জার্মানির সঙ্গে 7-1 গোলে হেরেছিল আর কি, তো গোল আসলে খেলারই অংশ, তো এটা হতেই পারে, কিন্তু আসলে কি ওই দিন ওইভাবে এক্সপেক্ট করেনি, যেহেতু ব্রাজিল একটা স্ট্রং টিম, 5 বারের চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে তাদের সেই হাতটা এখনো মানুষ আসলে মনে রেখেছে, এবং এই কারণে আর কি এই কথাগুলো বারবার চলে আসে। আচ্ছা ধন্যবাদ সিরাজ ভাইয়া, SMS পড়ার জন্য, আমার জন্য দোয়া করবেন, কারণ আমার আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, কালকে যে কি হবে জানি না, আজকে ভালো হয়েছে কালকেও ইনশাল্লাহ ভালো হবে, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। যাই হোক, এদিকে আমরা গানে চলে যাব, কিছু মানুষ মরে যায়, চমৎকার একটি গান সাইফ জোহানের, আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা মেট্রো 9040

ইয়ো ঢাকা এফএম 90.4 এ আপনি আছেন, সিফাত আছে আপনার সঙ্গে ঢাকা মেট্রো 9040 নিয়ে। খুব চমৎকার একটা ওয়েদার আজকে, আসলে খুব বেশি গরম নাই, আবার বৃষ্টি এসেও যে একেবারে থেকে গিয়েছিল, সব কাদা কাদা হয়ে গেছে বিষয়টা এমনও না, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, এরকম গরমের দিন এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তো যাই হোক, আর এত এত বন্ধুদের আমাদের এই আড্ডায় পাওয়া, এটাও একটা ভাগ্যের বিষয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি পরন্তু বিকালে ঢাকা এফএম 90.4 এ, ঢাকা মেট্রো 9040 তে। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের অনেকেই অনেক কথাবার্তা লিখেছেন, তো আমরা বিভিন্ন তথ্যের মাঝেও বিভিন্ন কথাবার্তা পড়ে নিচ্ছি। আমাদের তৌহিদুল ইসলাম আছেন বনশ্রী থেকে, শুনছেন, কেমন আছেন উস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ। তৌহিদুল কেমন আছেন আপনি? লামিয়া জান্নাত আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আমি মুক্ত হয়ে, মুক্ত না দুঃখিত, যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়, থ্যাংক ইউ লামিয়া জান্নাত। আর আছেন আফ্রিদা ওয়াসিমা, ভাইয়া আপনি কেমন আছেন? ভাইয়া আমার বয়স 36 বছর। আচ্ছা, আমি কোনো চাকরি করি না, এই বয়সে আয় উপার্জন করার জন্য আমি কি কাজ করতে পারি বলে আপনার মনে হয়? আচ্ছা আফ্রিদা ওয়াসিমা, বয়সটা আসলে কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে হয়তো বা হতে পারে, কিন্তু আপনি ঘরোয়াভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন। এখন তো যার হাতে মোবাইল আছে, যার বাসায় কম্পিউটার আছে অথবা একটা ল্যাপটপ আছে অথবা ধরেন মানে একটা স্মার্টফোনই আছে, তার কাছে কিন্তু আসলে মানে খুব বেশি কষ্ট করার আসলে কোনো কিছু নাই বা অনেক বেশি হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনারা চাইলে ঘরে এটা করতে পারেন, কোনো এআই কোর্স করতে পারেন, কোনো ফ্রিল্যান্সিং শিখতে পারেন, আরও বিভিন্ন জিনিস আছে। আপনি মোবাইলে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, বা যারা প্রফেশনাল আছেন অনলাইনের ভিতরে যারা কাজ করেন আর কি, তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করেন আপনি দেখবেন যে একটা পথ আপনি পেয়ে গেছেন। এবং সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি আসলে কোন সেক্টরটাতে খুব ভালো সেটা আপনাকে বুঝতে হবে, যে না আমি এই জায়গাটা আমি ডিজাইন করতে পারি সুন্দর, আমি আর্ট করতে পারি, আমি কবিতা লিখতে পারি, আমি এই কাজগুলো অফিসিয়াল এই কাজগুলো করতে পারি। তো আপনি দেখবেন কি খুব ইজি হয়ে যাবে আপনার জন্য, যে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে আপনি আগাবেন। ঠিক আছে, যদি আপনি ভিডিওগ্রাফি নিয়ে বলেন যে আমি ভিডিও এডিট করতে পারি, তাহলে যারা ভিডিও এডিট করে ভালো প্রফেশনাল যারা করে তাদের একটু স্মরণাপন্ন হতে পারেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখার চেষ্টা বা করার চেষ্টা করতে পারেন যে কি করা যেতে পারে, তারা ডেফিনেটলি আপনাকে একটা ভালো উপদেশ দিবে অথবা কোনো একটা কোর্সের জন্য কিন্তু অবশ্যই বলবে। তো আফ্রিদা ওয়াসিমা, আপনার 36 হোক 46 হোক এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার যেহেতু ইচ্ছা হয়েছে বা আপনার যেহেতু ইচ্ছা আছে কাজ করার, তো সেই ক্ষেত্রে আপনি এখন একেবারে মোটামুটি সেট করে নেন যে আপনি এটা করতে চান, এটা করতে হলে আপনাকে কি কি করতে হবে এবং কোন বিষয়গুলো আরো জানতে হবে, ওই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করেন, দেখবেন যে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুভকামনা আপনার জন্য। অহনা ইসলাম আমাদের সঙ্গে আছেন, আরো আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে যে বন্ধুরা। এখানে হচ্ছে আমাদের বন্ধু, আচ্ছা অবসানকে লিখেছেন, কুমিল্লা কাজ শেষ করে চট্টগ্রাম যাচ্ছি, বাসে উঠেই জয়েন হলাম, ওই যে ঢাকা ছাড়লাম আর ঢাকা থাকতেই পারছি না, দৌড়ের উপর চলছে ভাই। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারি অবসান, আপনি অনেক দৌড়ের উপর থাকেন আসলে। কুমিল্লার কাজটা শেষ হয়ে শেষ হচ্ছে না, একটুর জন্য আটকে আছি, ঢাকাকে মিস করছি ভাই। যাক, দোয়া করি আপনার সেই প্রজেক্ট সেই কাজ দ্রুত শেষ হোক এবং আপনি আপনার গন্তব্যে ফিরে আসেন। আচ্ছা, ভালোবাসার মানুষটাকে আপন করে নিতে কেন এত ত্যাগ করতে হয় ভাইয়া, কেন এত লড়াই করতে হয় ফ্যামিলির লোকের সাথে বলো তো? তুমি কোনো একটা জিনিস যখন আপনি ইজিলি পেয়ে যাবেন, ওই জিনিসটার কি মনে হয় যে আপনার কাছে কোনো মর্ম থাকে? থাকে না তো। এই জন্য যে কোনো কিছু পাওয়ার আগে আপনার সেই কষ্টটা তো করতে হবে, কষ্ট করে কোনো কিছু অর্জন করলে সেটা মোটামুটি একটা সময়সীমা থাকে বা একটু দীর্ঘায়িত হয়। আর পরিবারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ছোট্ট মস্তিষ্কে যতটুকু আমি বুঝি সেটা হচ্ছে এই পরিবারই আপনাকে লালন পালন করে বড় করেছে, এই পরিবার মানে আপনার ব্যাপারে অনেক বেশি পরিমাণ কেয়ারফুল, হয়তোবা তারা ভয় পায় যে আপনি আসলে কোনো বিপদে পড়বেন কিনা, আপনার কোনো কষ্ট হবে কিনা, কারণ আপনি তো আপনার বর্তমানটাকে নিয়ে চিন্তা করছেন, তারা তো ছোটবেলা থেকে আপনাকে দেখেছে। আপনি যদি একটু ঘটনাগুলো দেখেন পেছনের, আপনি দেখবেন যে আপনি একটু ব্যথা পেলে সবাই দৌড়ে চলে আসতো, আপনি ব্যথা পেয়েছেন, কতটুকু ব্যথা পেয়েছেন ইত্যাদি। ঠিক তেমনটা কিন্তু তারা পৃথিবীতে যতদিন বেঁচে আছেন এই পরিবার সবসময় আপনার ব্যাপারে এরকম পজিটিভ থাকবে এবং অনেক বেশি পরিমাণ কেয়ারফুল থাকবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে থেকে এটাকে সহজ করার দায়িত্বটা আপনার, যদি আপনি এমন কাউকে পছন্দ করে থাকেন যার যোগ্যতা নিয়ে কথা বলতে আপনার কোনো সমস্যা নাই, আপনি সেই ব্যাপার নিয়ে পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আর এটা মনে হবে না যে আপনাকে বাধা দিচ্ছে, এটা মনে হবে যে আপনার সঙ্গে একটা ডিসকাশন হচ্ছে। ঠিক আছে, সো প্রথমেই জিনিসটাকে কঠিন করে ফেলবেন না, সহজভাবে চিন্তা করবেন। অহনা লিখেছেন, আপনার সাথে যেদিন অভিমান করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভাইয়া, এরকম আর কখনো হবে না, প্লিজ আমাকে মাফ করে দিন, আপনিও ভুলে যান। না না, আমি আসলে মাফ টাফের বিষয়, আমি কিন্তু লাস্টের কথাটা কিন্তু বলে নিয়েছিলাম অহনা, যে এটা জাস্ট বন্ধু হিসেবে ডিসকাস করছি বা বন্ধু হিসেবে শেয়ার করছি, এরকম কিছু না যে আপনার উপর রাগ আছে এরকম, বা আমিও জানি আপনার আমার উপর আপনার রাগ নেই, আমার কোনো বন্ধু রাগ করেন না অ্যাটলিস্ট আমার উপরে, তো সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, এটা এমনি দুষ্টামি করে বললাম আর কি।
আসসালামু আলাইকুম ভাইয়া, মনটা খুব খারাপ, আপনাকে শুনে ভালো লাগছে। থ্যাংক ইউ বন্ধু, দোয়া করবেন বেশি বেশি করে। যাক, আমরা এস এম এসও যাবো, আমাদের অনেক বন্ধুরা এস এম এস করে রেখেছেন। গতকালকে আসলে কারো কোনো কথাই পড়ি নাই, শুধু তথ্য দিয়েছি। আজকে বরং কথাবার্তাটা একটু বেশি পড়ি, কারণ যেহেতু সপ্তাহের শেষ শো আমার, তো সেই ক্ষেত্রে কিছু কথা তো পড়তেই হয়। সিরাজ ভাই, কালকে কথা আমি কি সানিম, ওকে সানিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সানিম আস্তে আস্তে ডেভেলপ করছে তার লেখা, ভালো। হালিমা রংপুর থেকে, ও ভাইয়া এস এম এস পড়ার জন্য থ্যাংকস ভাইয়া, তোমার কণ্ঠে গান শোনাও, সাথে আছি পুরোটা সময়। আহ, এটা কি বললেন, না আপাতত গান না শুনে আমরা বরং গান প্লে লিস্টের গুলো শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের প্রিয় টিম আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 মাতিয়ে রেখেছে, যদিও বাংলাদেশের কিছু দলের সাপোর্টাররা টিমটাকে নিয়ে বাজে কথা বলে, আসলে তাদের নিজেদের টিমকে টিমের কথার সাথে পারফরমেন্সের কোনো মিল নেই। অথবা ব্রাজিল সম্পর্কে বলবো, তবে কথা বলার আগে যেন নিজের দলের অবস্থা আগে দেখে। আরে চার, আমি আপনাকে বলে রাখি, ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েট করে বা ওয়ার্ল্ড কাপের ভিতরে এই ঝগড়াটার জন্য আসলে সবাই বসে থাকে আর কি, যে কে কতক্ষণ কিভাবে ঝগড়া করা যায়। তবে সেই ঝগড়াটা যেন হেলদি হয়, সেই ঝগড়াটা যেন এমন না হয় যে আরেকজনের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম যেন না হয়। তাছাড়া এমনি দেখবেন যে এই ফাইট এটা চলবে, এটা না চললে তো ওয়ার্ল্ড কাপ আপনিও দেখবেন না, আমিও দেখবো না, আমরা আসলে মজা পাবো না, বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? তো এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। যেই দল ভালো পারফর্ম করবে তারা উঠবে, যেই দল একটু খারাপ পারফর্ম করবে তারা চলে যাবে, এটাই খেলার সিস্টেম, এটাই হয়ে আসছে, এটাই হবে, এটাই সামনেও হবে, ঠিক আছে? সো এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, বরং নিজের দলকে সাপোর্ট করে যান, নিজের দলকে উৎসাহ দিয়ে যান, ওকে? যাবো যাবো মন বাই ঈশান মজুমদার, চমৎকার এই গানটি এই পরন্ত বিকালে আপনার জন্য প্লে করছি, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: কে?
7: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

নতুন এবং শেষ ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু সিফাত, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে ঢাকা মেট্রো 9040। খেলাধুলা চলছে সেখানে, ওয়ার্ল্ড কাপে মানে এখন চলছে 32-16 যাওয়ার লড়াই। আমরা গতদিন যে ম্যাচগুলো দেখলাম, মেক্সিকো কিন্তু জিতেছিল। মেক্সিকোর ব্যাপারে যদি বলতে হয়, ইকুয়েডরের সঙ্গে যে ম্যাচটা ছিল 2-0 যে মেক্সিকো জিতল, এই মেক্সিকো কিন্তু 40 বছর পরে তারপরে তারা এই মানে যে নক আউটে তারা কিন্তু প্রবেশ করলো। লাস্ট তারা 1986 এই নক আউটে অংশগ্রহণ করতে পেরেছিলেন, নক আউট পর্যন্ত যেতে পেরেছিলেন, এবং তাদের অপোজিট টিম ছিল হচ্ছে বুলগেরিয়া, এবং তখন কিন্তু রেজাল্টটা একই ছিল। বুলগেরিয়ার সঙ্গেও কিন্তু 2-0 জিতে তারা নেক্সট রাউন্ডে গিয়েছিলেন, এবং যেটা তারা আবার করলেন 40 বছর পরে এই ওয়ার্ল্ড কাপ, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, মানে 40 বছর পরে তাদের এই খরাটা বা এই অভিশাপটা কিন্তু আসলে কেটে গেল। তো বেস্ট অফ লাক মেক্সিকো। মেক্সিকো ভালো খেলছে, আসলে ফ্রান্সেরটা খুব বেশি পরিমাণ চোখে পড়ে, কারণ তাদের প্রতিটা ম্যাচে পারফরমেন্স একই রকম থাকে। আর বাকি যে দলগুলো আছে, যেমন মেক্সিকো বা আরো যে যে দলগুলো আছে, সেগুলো আসলে তারা মানে গেম ওয়াইজ প্ল্যান চেঞ্জ করে, এবং সেটা খুব বেশি পরিমাণ বোঝা যায় না, মনে হচ্ছে যে এই বুঝে হেরে যাবে। এবং ফ্রান্সের যে ম্যাটারটা হয়, কিলিয়ান এমবাপে, তারপরে হচ্ছে আপনার উসমান দেম্বেলে, তারপর ওলিসে, আমরা গতদিন যে ম্যাচটা মানে যে প্লেয়ারটাকে দেখলাম, এই প্লেয়ারগুলো যখন আসলে দৌড় দেয় তখন মনে হয় যে আসলে কি ওনাদের সাথে পারবে কেউ দৌড় দিয়ে। এবং আসলে গতদিন সেটাই দেখলাম যে ওনার সঙ্গে যখন দৌড় ছিল অপোজিট দলের যেই প্লেয়ার, তিনি সামহাও মনে হচ্ছিল যে হাঁপিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সো তখনই কিন্তু আসলে ফ্রান্সের যারা সাপোর্টার আছে বা ফ্রান্সের টিমের সঙ্গে আসলে যারা আছে তাদের কনফিডেন্ট আরো বেশি পরিমাণ বেড়ে যায়। তবে আসলে টেনশনের কোনো কিছু নাই, কারণ কোনো দলই যোগ্যতা ছাড়াই পর্যন্ত আসে নাই। হয়তো বা ফ্রান্সেরটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে, বাট মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে স্পেন আছে এখনো তাদের খেলা, পর্তুগাল আছে। তো সবার খেলা দেখার পরে বোঝা যাবে আসলে যে ফাইনালে কি হতে যাচ্ছে, এবং ফাইনালটা হওয়ার আগে আসলে বোঝাটা খুব টাফ, কারণ গত ওয়ার্ল্ড কাপেও আমরা জানতাম যে ফ্রান্সই জিতবে, কারণ ফ্রান্সের যে পরিমাণ স্পিড আর্জেন্টিনা হয়তো বা ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু আনফর্চুনেটলি যেটাই বলেন না কেন, আর্জেন্টিনা কিন্তু সেটা উইন করে ফেলেছিল এবং বর্তমান মানে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। সো ফুটবল আনপ্রেডিক্টেবল, সেখানে আসলে খুব হয়তো আমরা ধারণা করতে পারি, এর বাইরে আসলে কোনো কিছুই করার নেই, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে, আর এদিকে এস এম এস এ যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার এস এম এস পড়ার চেষ্টা করবো অবশ্যই আমি। তবে এই মুহূর্তে, আচ্ছা না, এই মুহূর্তে গানে যাওয়ার আগে একটু বলি, ডিস্টিং ডিস্টিং বলেন তো সিবাদ ভাই, দয়া করে, রাঙামাটি থেকে চ্যাং, ডিস্টিং ডিস্টিং ডিস্টিং ডিস্টিং চ্যাং, ওয়েলকাম। আরো আছে আমার সঙ্গে, হেই, আমার রংপুর এর সাউথ কি গণেশপুর থেকে নাহিদ, থাকছি শেষ পর্যন্ত। নাহিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু। দাদাই, গুড আফটারনুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, আপনি কেমন আছেন? আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন, আমি রং

ধন্যবাদ। ঢাকা এফএম এর প্রতিটা আয়োজনে আশা করি আপনি থাকবেন এবং কথাবার্তা শেয়ার করবেন, স্পেশালি আমারটা তো থাকবেনই, আর কষ্ট দিবেন না। যদিও আমি কষ্ট পেতে ভালোবাসি, মানে এইটা বললাম এই কারণে, কারণ আমার প্লে লিস্টের পরবর্তী গানটা হচ্ছে এটা, আমাদের প্রয়াত আয়ুব বচ্চু স্যারের চমৎকার একটি গান কষ্ট পেতে ভালোবাসি। এই গানটা শুনবো অবশ্যই, এবং গানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে বলতে চাই 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর, এই নম্বর আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার ইচ্ছা, নো প্রবলেম, যেটা আপনার ভালো লাগে। আমরা গানে চলে যাচ্ছি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
6: ঢাকা মেট্রো 9040।

ঢাকা মেট্রো 9040 নিয়ে সিফাত কিন্তু আছেই, অবশ্যই সিফাত আটটা পর্যন্ত থাকার কথা, আটটা পর্যন্তই থাকবে কথায় কথায় গানে গানে। মজার একটা তথ্য আসলে পড়ছিলাম, সেটা হচ্ছে এই বলিউডের যে আসলে হার্টথ্রব রণবীর কাপুর, তো রণবীর কাপুরের মানে কফিত কারণে আর কি তিনি আর কি তার ইন্টারভিউতে বলেছেন যে তার পুরো পরিবারের ভিতরে তিনি সবচেয়ে বেশি শিক্ষিত, এবং এই তিনি আসলে প্রথম আর কি এক মানে এক চান্স আর কি পেয়ে গিয়েছিলেন, 44.3% নম্বর পেয়েছিলেন, এবং যখন রেজাল্ট বের হয় এসএসসি তখন তার বাবা ঋষি কাপুর আসলে আ ব্লড চালে সেই সিনেমার শুটিং এর সময় তিনি হেল্প করছিলেন আমেরিকাতে, তখন যখন আর তিনি এই খবর পেলেন যে তিনি মানে পাশ করেছেন, এবং রণবীরের বাবা মা যখন আসলে জানলেন তখন নীতু কাপুর তিনি কিন্তু আসলে চিৎকার করে উঠেছিলেন এরকম খুশির সংবাদ শুনে। তার নম্বর ছিল 54.3% নম্বর পেয়ে তিনি পাশ করেছিলেন, এবং এই চিৎকার চেঁচামেচি তখন হয়ে গিয়েছিল। দ্যাট মিন্স কি বলবো, এটা আসলে মানে উৎসাহিত করার কোনো কিছু নাই, পড়ালেখা আপনাকে করতেই হবে, কিন্তু অনেকে আছে না যে না শুধুমাত্র সার্টিফিকেটের উপর বেস করে থাকেন, যে না সার্টিফিকেটটা যদি A+ হয় তাহলেই আমি সব আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমি সবচেয়ে বেশি শিক্ষিত, এরকমটা আসলে বাস্তবিক জীবনে হয় না। আপনি পড়ালেখাটা করবেন নিজের শিক্ষার জন্য, নিজে নিজেকে ডেভেলপ করার জন্য, এবং নিজে যেন সামনে খুব স্মুথলি সবগুলো কাজ করতে পারেন সেই দিকে চিন্তা করে, কোনো কিছু শেখার জন্য, শুধু সার্টিফিকেটের নাম্বার বাড়ানোর জন্য না, ঠিক আছে। এখন এই কথাটা তিনি আসলে ওই ইন্টারভিউতে বলেছেন বিধায় হয়তো আমরা জানছি বা আমরা কথাবার্তা বলছি, কিন্তু আপনি যদি অ্যাক্টিনের কথা চিন্তা করেন একটা বারও তো কিন্তু তিনি কিন্তু অ্যাক্টিনে কোনো ছাড় দেন নাই রণবীর কাপুর। সো সেক্ষেত্রে কিন্তু এই কারণেই তিনি একটা জনপ্রিয় জায়গায় কিন্তু বা একটা জনপ্রিয় স্থানে কিন্তু তিনি বসে আছেন, জনপ্রিয়তার স্থানে। তো আপনি যেটাই করেন, আপনি পড়ালেখা করেন, পড়ালেখাটাকে আসলে পড়ালেখার মতো করেই করবেন, যেন সেটা আপনার সবসময় মাথায় থাকে, আপনি যেন সবসময় সেটাকে কাজে লাগাতে পারেন আপনার বাস্তবিক জীবনে, সেভাবে পড়াশোনা করেন। শুধু নাম্বার বাড়ানোর জন্য, শুধু সার্টিফিকেট A+ পাওয়ার জন্য পড়াশোনা করবেন না, এটাতে যেটা হবে এটা হচ্ছে প্রতি বছর আপনার নাম্বারের সাথে আপনার ব্রেন উঠানামা করবে। যেমন ধরেন আপনি ক্লাস বা আপনি SSC-তে A+ পেলেন, আপনি অনেক ভালো স্টুডেন্ট, তারপর আপনি HSC-তে B পেলেন, এর মানে আপনি অনেক খারাপ স্টুডেন্ট, মানে ওই কাগজটা দেখে আপনাকে জাজ করা হবে, আপনার মানে নিজের কোনো কাজ দিয়ে না বা উনি বুদ্ধি দিয়ে না। তো সেক্ষেত্রে অবশ্যই মন খারাপ করার কোনো কিছুই নেই, বরং আপনি মানে সৃষ্টিকর্তা সবাইকে কোনো না কোনো স্পেশাল কিছু দিয়ে পাঠিয়েছেন, সেক্ষেত্রে আপনার মধ্যেও সেই স্পেশাল ব্যাপার আছে, এখন সেটা আপনার বের করতে হবে আসলে যে আপনার মধ্যে সেই স্পেশাল ব্যাপারটা কি, ঠিক আছে। যাই হোক, এর মধ্যে যারা যারা লিখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আর আপাতত অবশ্য আর লিখতে বলবো না, কারণটা হচ্ছে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, এখন লিখলেও যে খুব দ্রুত পড়তে পারবো বিষয়টা এমন নয়। আচ্ছা, এদিকে যারা আছেন আমি একটু পড়ি তাদের কথাবার্তাগুলো। আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছিলেন বেশ কিছু বন্ধু, তারা লিখেছেন, যেমন আমাদের কি মামনি প্রামাণিক, তিনি লিখেছেন গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছেন আপনি। আচ্ছা, আফ্রিদা ওয়াসিমা আছেন, ভাইয়া আমি লেখালেখি করতে পছন্দ করি কিন্তু মেয়ে মানুষ তো, তাই ইচ্ছে থাকলেও সব জায়গায় যেতে পারি না। আচ্ছা, বই বের করতে হলে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, আর দৈনিকে ছাপাতে হলে কি করতে হবে সেটা যদি একবার একটু বলতেন। না, এটা আসলে আমার মনে হয় যে আপনার এই জায়গায় একটু আরেকটু জানা দরকার বন্ধু আফ্রিদা ওয়াসিমা। মেয়ে মানুষ ছেলে মানুষ বলে কোনো কথা না, এটা হতে পারে আপনার পারিবারিক অথবা আপনার নিজস্ব কোনো রেস্ট্রিকশন এটা থাকতে পারে, সেটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে যে এখন আপনি ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে। আপনার হাতে যদি একটা ফোন থাকে আপনি ফোনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারবেন, প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রথমত আগে আপনার লিখতে হবে, তো আপনি যেটা আপনি লেখালেখি করেন এটা খুবই ভালো অভ্যাস, খুবই। এখন সেই লেখাটাকে আপনি কি আসলে কি কবিতার বই বের করতে চাচ্ছেন, নাকি গল্পের বই বের করতে চাচ্ছেন, নাকি উপন্যাস বের করতে চাচ্ছেন, সেটা ডিসাইড করবেন আপনি, করে ওইটাকে আপনি একটা রাফ করবেন। করার পরে আপনি দেখেন যে বিভিন্ন বইয়ের গ্রুপ আছে, তারপরে বইয়ের মানে প্রকাশনী আছে, তাদের সঙ্গে দেখবেন যে তাদের ওই ফোন নাম্বারের সাথে সাথে সেই প্রকাশনের ইমেল অ্যাড্রেসও থাকে, তো আপনি যেতে না পারলে মোবাইলে তো ইমেল করতে পারবেন, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে শিখে নেবেন, কারণ সবসময় আপনি তো অ্যানালগভাবে চলতে পারবেন না, আপনাকে মানে এই ডিজিটালাইজের মানে ডিজিটাল ব্যাপারগুলোও জানতে হবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারগুলো এখন থেকে জানা শুরু করেন, আপনার জন্য খুব ইজি হবে ব্যাপারটা। অনেক অনেক শুভকামনা আফ্রিদা ওয়াসিমা। তোহিদুল আছেন আমাদের সঙ্গে, বনশ্রী থেকে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। আরও আছেন আমাদের অবসান, কি লিখেছেন, ঢাকা FM শোনার সময় সাউন্ডের সমস্যা হয়, তাই নাকি, কবে কখন, লেফট সাইড হেডফোন কম শোনা যায়, রাইট সাইড ঠিক আছে, আমি অন্য স্টেশনগুলো ট্রাই করলাম ঠিক আছে, আবার আমার হেডফোন প্রবলেম নাকি চেক করলাম, মাঝে মাঝে কথা বলার সময় শোনা যায়,
শেষের দিকে দুইটা সমান শোনা যাচ্ছিল, আবার আগের মতো হয়েছে, একটু দেখবেন ভাই। অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ অবসান আপনার জানানোর জন্য। তবে এই মুহূর্তে আমি এই ধরনের অবজেকশন তো পাই নাই, তারপর আপনি দিলেন অবশ্যই আমরা এটা চেক করব। এটার সঙ্গে যারা কানেক্টেড আছেন অবশ্যই তাদেরকে জানাবো আমি। অহনা লিখেছেন, 5 বছর বয়সে যে স্কুল জীবনে ভর্তি হলাম এখন পর্যন্ত ছুটি পেলাম না পড়ালেখার কাছ থেকে, আজ মাস্টার্সে ভর্তি হয়ে ভর্তি যুদ্ধ থেকে মুক্তি নিলাম, এরপর থেকে আপনার মতো বিশ্বজোড়া পাঠশালার শিক্ষা দেবো। ভেরি গুড, ওইখান থেকে যদি শিক্ষা নিতে পারেন, আপনি যদি সব শিক্ষা নেন মানে বিশ্বজোড়া থেকে বা বিশ্ব থেকে, আমাদের সঙ্গেও শেয়ার করবেন, আমিও শিখতে চাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার এবং অভিনন্দন আপনাকে, আপনি অনেকটা পথ পাড়ি দিয়েছেন, আশা করি সামনের পথগুলো আপনার অনেক বেশি পরিমাণ সুন্দর হবে। এস এম এস আছেন অনেক বন্ধুরা, আমি জানি না আসলে আমি শেষ করতে পারবো কিনা, তারপরেও দেখি। ভাইয়া অনেক থ্যাংকস আমার মেসেজ পড়ার জন্য, আমার কালকে থেকে এক্সাম, আজকে আবার অসুস্থ হয়ে গেলাম, দোয়া করবেন প্লিজ। অবশ্যই অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, আপনার পরীক্ষা ভালো হোক। আরও আছেন আমাদের সঙ্গে, আমি জানি না তুমি আমার আগের মেসেজ পড়েছো কিনা, আচ্ছা পরে থাকলে আরেকবার রিপিট করে দাও সামারি হিসেবে যে তোমার ওপিনিয়ন কি, কারণ আমি মিস করেছি ফ্রিকোয়েন্সি খুব থাকায়, এখন কি করবো। আচ্ছা, আমি আপনাকে আসলে বলতে চেয়েছিলাম যে আপনি, আপনার ভালো লাগে এবং তার ভালো লাগে, এটা একটা ডাউটের মধ্যে আপনি আছেন, ডাউট দিয়ে আসলে এরকম কোনো কিছু হয় না, এটা হচ্ছে আমার জানা মতে। ঠিক আছে, আর ভালো, শুধু ভালো লাগা দিয়ে আসলে জীবন চলে না, সবার প্রথমে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে আপনার পরিবারকে। আপনি যেহেতু বড় হয়েছেন, প্রথমত হচ্ছে আপনি ক্লাস 3 থেকে নাকি তাকে, একটা ছেলেকে পছন্দ করেন, তো ক্লাস 3 থেকে আপনি কি চিন্তা করে পছন্দ করেছেন আমি জানি না, আসলে ওই সময় মোহ ঘোর এখনো ইভেন আপনার এটা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে শুধু ভালো লাগার উপর বেস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আপনার বান্ধবী বলেছেন যে তিনিও নাকি আপনাকে লাইক করে, সো আরেকজনের কথা শুনেও লাইফ ডিসাইড করার কোনো কিছু নাই। সবার প্রথমে আপনার প্রতি আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনার পরিবারে আপনি যার সঙ্গে সবচেয়ে বেশি ফ্রি তার সঙ্গে কথাগুলো শেয়ার করবেন, তিনি কি উপদেশ দেয় দেখবেন, এবং যদি মানে হুকুম থাকে ডেফিনেটলি আপনার সঙ্গে হবে, কিন্তু আপনি জোর করে আসলে কোনো কিছু করতে যাবেন না। আর আপনি স্ট্যাটাসও বলছিলেন, আপনার পরিবারের স্ট্যাটাস এবং তার পরিবারের স্ট্যাটাস, এখন এই জিনিসটা কতটুকু ম্যাচ করবে আপনাদের সঙ্গে এটা তো আপনি আপনার পরিবার জানবেন, তাই না? এটা তো আমরা, আমি বা আরো এক্স ওয়াই জেড, তারা কিন্তু জানার কথা না। তো সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট বড় হয়েছেন, আপনি যেটাই করবেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আগাবেন। সবার প্রথমে পরিবারকে প্রায়োরিটি দিবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, এবং তারা যদি আপনাকে নিষেধ করে বা এই পর্যন্ত যদি খুব গার্ডে রাখে, এটা আপনার বুঝতে হবে এটা আপনার ক্ষতির জন্য না। ছোটবেলা থেকেই আপনাকে বা আমাদের সবাইকে, আমাদের পরিবার এত যত্ন করে বড় করে যে যে কোনো বিষয়ে একটু কষ্ট পেলে তারা সবাই দৌড়ে আসে। এটা কেন আসে? কারণটা হচ্ছে আমরা যেন কষ্ট না পাই, আমরা যেন ব্যথা না পাই, সেই জিনিসটা বুঝতে হবে। এখন আপনি যদি মনে করে থাকেন যে না আমার পরিবার এটাকে নিষেধ করেন, মানে আমার পরিবার আমার ভালো চায় না, এটা হচ্ছে আপনার মানে জাস্ট সাময়িক একটা চিন্তা। এই চিন্তাটা যখন চলে যাবে এবং এই চিন্তাটা থাকা অবস্থায় যদি আপনি কোনো ভুল করে ফেলেন, আপনার সারা জীবন এটা নিয়ে রিগ্রেট করতে হবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আরও একবার ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে যে বন্ধু, ভালো লাগা দিয়ে জীবন চলে না, মানে শুধু ভালো লাগা দিয়ে আপনি সারা জীবন পার করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে আপনি যাকে পছন্দ করছেন সেই মানুষটা আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে, বা সেই পরিবারটা আপনাদের সঙ্গে একসাথে দুটো পরিবার কতটুকু ম্যাচ করে, বা এটা কতটুকু তার কি রিকোয়ারমেন্টগুলো আছে বা আপনার কি রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে খোলামেলা আলোচনা করা। সবার প্রথমে পরিবারের সঙ্গে কথা বলেন, তারা যদি গ্রিন সিগন্যাল দেয় আপনি এগিয়ে যান, তারা যদি কোনোভাবে এটাতে আসলে রাজি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু এখনো ওই ইসে যান নাই আর কি, একেবারে প্রেমে পড়ে যান নাই, সেই ক্ষেত্রে আপনার ওই জায়গা থেকে বেরোয় আসাটা বেটার আই থিঙ্ক, কারণ লজিক যদি তাদেরটা বেশি স্ট্রং হয়, আর যদি আপনার কাছে আরো বেশি স্ট্রং লজিক থাকে ডেফিনেটলি আপনি শো করবেন আপনার পরিবারের কাছে, সমস্যা নাই। তো সবার প্রথমে বন্ধু বানাবেন পরিবারকে। সালিহুর লিখেছেন, একটু ঝামেলা ছিলাম, এখন যুক্ত আছে। ওকে সালিহুর, নো প্রবলেম। নিদ্রা, আমাদের নিদ্রা আছেন, শুনছি আপনার শিহরণ গানটা অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ নিদ্রা, থ্যাংক ইউ ভেরি মাচ শিহরণ গান শোনার জন্য। ইলিয়াস হোসেন আছে খটখটিয়া রংপুর থেকে, দুপুরে এক পশলা রিমঝিম বর্ষার পর রংপুরে আবহাওয়া মেঘলা ও শীতল, হালকা বাতাস বইছে, চমৎকার পরিবেশ। মানে পুরো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই তাহলে একই অবস্থা আর কি। সিফাত ভাই আপনার মোটিভেশন অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে না ওইভাবে চিন্তা করে আসলে কোনো কথা বলি না, সবচেয়ে বড় ম্যাটারটা হচ্ছে আমার কাছে মনে হয় বন্ধুর সঙ্গে কথা বলছি, আমার বন্ধু আমার সামনে বসে কথা বললে আমি যে কথাটা বলতাম সেটাই আমি বলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে কথাটাকে পজিটিভলি আপনারা নেন। আসমি সিলেট থেকে লিখেছেন, ভাই আজ আমার এক্সাম শেষ হয়েছে, আমি অনার্স 4th year পড়ি ঢাকা ইসলামিক ইউনিভার্সিটিতে। চিনো? হ্যাঁ চিনি তো, ওইটার অনেক ওইদিকে সিলেটে একটা মাদ্রাসা আছে ওইটাতে পড়ি আমি। ভেরি গুড আসমি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি সামনেও এগিয়ে যান খুব সুন্দরভাবে, দোয়া রইল আপনার জন্য। ভাই আমি সৃজন, আজকে ইংলিশ সেকেন্ড এক্সামে স্কুলের ম্যাক্স কি বাস খেয়েছি। আচ্ছা, ব্লুবার্ড সবসময় প্রিটেস্টে বাস দেয়। ওকে, গ্রামারে 5 মার্কস নাই, সম্মান নষ্ট ভাই, টিপস দাও ভাই।
যেটা চলে গেছে সেটাকে নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করেন তাহলে আরো বেশি পরিমাণ ভুল হবে, ঠিক আছে? এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যেটা হয়ে গেছে সেটা কি চেঞ্জ করা সম্ভব? এটা তো চেঞ্জ করা সম্ভব না। বরং সেটা যদি ভুল হয়ে থাকে আপনি কতটুকু রাইট সেটা আপনি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করবেন, ঠিক আছে? কেউ যদি বলে যে না ফাইন, এই যেমন এটা তো বলেছেন আজ ইংলিশ সেকেন্ড এক্সাম স্কুলের ম্যাক্স বাস ম্যাক্সিমাম মেবি বাস খেয়েছে ব্লু বার্ড সবসময় প্রিটেস্টে আচ্ছা দেয়, ওকে নেক্সট টাইম থেকে আপনি হচ্ছে যেটা আপনার কাছে মানে কঠিন বা যেটা এরকম মনে হচ্ছে আপনি সেটাকে সহজ করে ফেলবেন। যেমন ধরেন আমি যদি গানের কথা বলি, গানের না খেলার কথা যদি বলি, আমি এখন বর্তমানে মেসির কথাই বলবো কারণ এক নম্বরে তিনি আছেন, মেসি সর্বসেরা। সো সেক্ষেত্রে বেসিক আপনি দেখবেন যে প্রত্যেকবার খেলার আগে বিভিন্ন কোচ, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া সবকিছু বলতে থাকে এইবার তো তার জন্য এই ছক করা হয়েছে, কোনো ছকই কিন্তু কাজ করে না। তিনি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেই ছকটাকে ভেঙে দেন। ঠিক তেমনইভাবে এটার থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে আপনাকে যেটার ভিতরে ডাউন করা হবে আপনি সেটার ভিতরেই সবচেয়ে বেশি ভালো মার্কস নিয়ে ভালো পড়াশোনা করে সেটার ভিতরেই আপনি করে মানে একদম প্রমাণ করে দিবেন যে না টিচাররা অথবা তারা ভুল ছিল, আপনি রাইট, ঠিক আছে? এটা তো টিচাররা খুশি হবে, এই এটার ভিতরে যদি টিচাররাও দেখে যে তারা ভুল ছিল তারাও খুশি হবে যে না ফাইন আমি ভুল করেও একজন ভালো স্টুডেন্ট তো নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলো, ঠিক আছে? সো পজিটিভ ওয়েতে এগিয়ে যান, যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটাকে কিভাবে সামনে আর না হয় সেই চিন্তা করে আগান। আশা করি আপনি অবশ্যই সাকসেস হবেন। একটা গানে চলে যাব, যে গানটা হচ্ছে পাপড় অ্যান্ড দোলার কণ্ঠে মন্দরিয়া, গানটার মিউজিক কম্পোজিশন করেছেন অদিত, এবং অদিতের অনেক গানই আমরা আসলে শুনি, চমৎকার বেশ কিছু কম্পোজিশন আছে, তার মধ্যে এটা একটা, পাপড় অ্যান্ড দোলার কণ্ঠে মন্দরিয়া। শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariety.com.bd।
4: মনটা
0: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

ভাই তমস, চমৎকার একটি গান শুনছিলাম। গানটা আমার খুবই ভালো লাগে, গানের লিরিকটা স্পেশালি প্রথম দিকে যে লিরিকটা সেটা আমার খুব পছন্দের। বৃষ্টির আগে সব থেমে গেছে, সন্ধ্যের আগে রাত্রি নেমেছে, অসাধারণ একটা লিরিক। এনিওয়ে আমরা একেবারেই কথা বলতে বলতে শেষের দিকে চলে এসেছি এবং বলেছিলাম আমার বন্ধুদেরকে যে জানাবো। আজকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে আর্জেন্টিনার খেলাটা এক্স্যাক্টলি কয়টায় হবে। যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দের যে খেলাটা সেটা হচ্ছে ভোর চারটা বা রাত চারটার দিকে, 4 AM। এটা হচ্ছে আপনার 4 জুলাই, মানে আপনি বলা যেতে পারে এটা কবে পাচ্ছেন, শনিবার দিন পাচ্ছেন, সম্ভবত শনিবার দিনই হওয়ার কথা। ইয়েস, শনিবার দিন, শনিবার দিন একেবারে রাত 4টায় আপনি পেয়ে যাবেন কেপ ভার্দের সঙ্গে খেলাটা। এবং তার আগেই কিন্তু খেলা আছে হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইজিপ্টের, এবং তারপরে খেলা আছে কলম্বিয়া ঘানা, তারপরে আছে হচ্ছে কানাডা মরক্কোর খেলা, যা যে কানাডা এবং মরক্কো অলরেডি কিন্তু তারা নেক্সট রাউন্ডে চলে গেছে, মানে নেক্সট রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। আর আজকের কথা যদি বলি, আজকে হচ্ছে 1 তারিখ জুলাইয়ের, এবং আজকে যে যে খেলা আছে সেটা হচ্ছে, আচ্ছা আজকের মোটামুটি আমরা কিন্তু খেলা কয়েকটা দেখে ফেলেছি। একটা হচ্ছে যে ফ্রান্স এবং সুইডেনের খেলা, যেখানে ফ্রান্স 3 গোল দিয়েছে, সুইডেন কোনো গোল করতে পারেন নাই। মেক্সিকো ইকুয়েডরের খেলায় যেখানে মেক্সিকো 2-0 গোলে, যেটার ইনফরমেশন আপনাকে দিলাম। এবং আরেকটা খেলা আছে রাত 10টায়, আজকে মানে আজকে রাত 10টায় আপনি পাবেন ইংল্যান্ড অ্যান্ড কঙ্গোকে। দেখা যাক, যদিও ফেভারিটে আছে ইংল্যান্ড, তারপরও নিশ্চয়ই কঙ্গো ছেড়ে খেলবে না, কঙ্গো নিশ্চয়ই দেখাবে। এখন কোনো অঘটন ঘটে যায় কিনা সেটা হচ্ছে বিষয়, কারণ ঘানা নিয়ে ইংল্যান্ডের যেই ঘানার যেই তান্ত্রিক যেই কথা বলেছিলেন, হ্যারিকেন কোনো গোল পাবে না, পায়নি, যদিও এগুলো আসলে বিশ্বাস করা যায় না। আর হ্যারিকেন নিঃসন্দেহে খুব ভালো একজন স্ট্রাইকার, তো সেই ক্ষেত্রে আজকে কি করবে সেটা হচ্ছে বিষয়, কারণ অনেক বড় বড় যারা একেবারে গোল মেশিন তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে ঘাবড়ে যায় অথবা ফর্মলেস হয়ে যায় বা পায় না, গোল পায় না। সো এই জন্যই আসলে খেলাটা এত বেশি জমে, কেউ জানে না আসলে কি হতে যাচ্ছে, হয়তো ধারণা করে বসে, তারপরে দেখা গেছে যে ধারণাটাই পাল্টে যায়। আর মানুষ যখন কোনো কিছু ধারণা করে সেটা যখন পাল্টে যায় তখন আরো বেশি অবাক হন তিনি। যাই হোক, যেতে যেতে কিছু কথাবার্তা অবশ্যই পড়ে যাব আমার বন্ধুরা যারা যারা আমাকে লিখেছেন। আমাদের বন্ধু লিখেছেন আগামী, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আগামীকাল HSC এক্সাম, দোয়া করিও, খুব প্যানিক হচ্ছে, কি যে হবে টেনশনে সব পড়া ভুলে যাচ্ছি। প্যানিক হলে আপনি নিজেই তো বুঝতে পারছেন যে প্যানিক হলে তো লাভ নেই, প্যানিক হলে আপনি নিজেই পড়া ভুলে যাচ্ছেন, অন্যদিকে মুড টার্ন করেন, অন্য কিছু নিয়ে ভাবেন, তারপর মাথা ঠান্ডা হলে তারপর আপনি পড়াশোনা নিয়ে ভাবেন, আর যেটা পড়েছেন সেটাই থাক। তার এর মাঝখানে আবার যখন আপনি এক্সট্রা ভাবে কোনো প্রেশার দিতে যাবেন আপনার তো প্যানিক হবেই। তো এই যে মনকে নিয়ন্ত্রণ, ব্রেনকে নিয়ন্ত্রণ, এটা যত বেশি নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন আপনি তত সফল মানুষ হবেন সামনেও, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কিছু নেই। কী হবে, খুব বেশি হলে আপনি কম নাম্বার পাবেন, তো কী হয়েছে, আপনার লাইফ শেষ হয়ে যাবে এটার কারণে, কম নাম্বার এইটা চিন্তা করে যখন রাখবেন, ব্রেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি বেশি নাম্বারই পাবেন, ঠিক আছে? বেস্ট অফ লাক। SMS পড়ে তারপরে বিদায় নিব। আমার যে যে বন্ধুরা আমাকে লিখেছিলেন কিছু কথাবার্তা অবশ্যই পড়ে ফেলবো আমি। এখন আমাদের সঙ্গে আছেন হচ্ছে ধাঁধার উত্তর দিবেন কি, আচ্ছা শারমিন আক্তার মুবারিকা লিখেছেন, পর বড় মৃত্যুর পর না ইসে কি বলে মুবারিকা, আমি তো আলাদাভাবে কোনো ধাঁধার উত্তর আসলে দিন, আর তার মধ্যে এখন একদম শেষ পর্যায়ে, এটা নিয়ে এখন ভাবতে গেলে তো পরবর্তী ঘন্টায় চলে যেতে হবে আসলে। আচ্ছা আসসালামু আলাইকুম সিফাত, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে বিরক্ত করি, আমাকে মাফ করে, কখন করলেন বিরক্ত? আচ্ছা আমি একটা অচেনা মানুষকে ভালোবেসেছি, আমি কি ভুল করেছি? তো ভালোবাসার আগে তো মানুষ অচেনাই থাকে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ ভালোবাসে ওটা তো পরে যে হয়, যে হাজব্যান্ড হয়েছে বা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে তারা কি পূর্ব পরিচিত বা আত্মীয় স্বজন সব ক্ষেত্রে হয়? তা তো হয় না। তো ভালোবাসার পরেই তো ওই হয় যে না ভালোবাসার মানুষ, তার আগে তো তিনি অপরিচিতই থাকেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ভালোবেসেছি আমি কি ভুল? না, অচেনা মানুষকে ভালোবেসেছেন এটা কোনো ভুলের কিছু হয়নি, কিন্তু অচেনা মানুষকে না জেনে না বুঝে যদি আপনি সামনে আগাতে থাকেন তাহলে আপনার ভুল হবে অবশ্যই, কারণ অচেনা মানুষ অনেক ধরনের কথাই বলে। প্রেমের সবার প্রথমে যে কথাটা হয়, তোমাকে ছাড়া বাঁচবো না, আমার এই জীবন থাকাকালীন আমি তোমাকে ছাড়বো না, এটা যদি হতো পৃথিবীতে কোনো ব্রেকআপই হতো না, তাই না? তো এটা একটা প্রথমেই একটা সর্বপ্রথম একটা মিথ্যা কথা বলে। সো সবাই যে মিথ্যা বলে তাও না বিষয়টা, মিথ্যার পরিমাণটা এত বেশি পরিমাণ যে এখন কেউ সঠিকভাবে বললেও তাকে বিশ্বাস করাটা টাফ হয়ে যায়। সো অচেনা মানুষকে ভালোবাসাটা কোনো অপরাধ না, আপনি ভালোবাসতেই পারেন, তবে বাকিটা প্রমাণ করতে হবে আপনার ব্রেন দিয়ে, আপনি তাকে কতটুকু চিনলেন, তার সব কথাই কি বিশ্বাস করছেন নাকি কোনো কথা আপনি একদম পুরো ক্লিয়ার হয়ে তারপরে আগাচ্ছেন সেটা হচ্ছে বিষয়, আপনি এখন তাকে কিভাবে ট্রিট করছেন সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে বন্ধু? হালিমা রংপুর থেকে, ভাইয়া ভালো থেকো, এরকম এতক্ষণ তোমাকে শুনছিলাম আজকের মতো ভাই। ওকে হালিমা, ভালো থাকবেন আপনিও। এদিকে আছেন আমাদের বন্ধু রিয়াদ সিলেট থেকে, আরও আছেন ভাই আমার SMS পড়েছেন, আপনাকে কিছু সময়ের জন্য অফ করেছিলাম আকলিমা। জি আকলিমা, আপনার SMS পড়েছি, আপনি মনে হয় মিস করে ফেলেছেন বন্ধু। আচ্ছা এখানে আছেন রংপুর থেকে সানিম সিওয়াত ভাই, তোমার গান শিখি আমি, তোমার গান খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ সানিম, দোয়া করবেন।
আরো আছে, এত গানের রিকোয়েস্ট করি কেউ বাজায় না ভাইয়া, আপনাকে রেগুলার কই গেল? আচ্ছা ভাই, আপনাকে রেগুলার শুনি বলেন তো আমি কে? এইটা তো খুব কঠিন প্রশ্ন, রেগুলার শুনেন, আমি নিজেও তো আমাকে শুনি প্রতিদিন, তো ধাঁধা দিয়েন না, নতুন করে ধাঁধা দিয়েন না। এটা তো আমি আর আগেও না করেছিলাম, আমার বন্ধুদেরকে বলেছিলাম যে বন্ধু যে আমি কি এই প্রশ্নটা করবেন না, অবশ্যই নাম দিবেন, কারণ প্রতিদিন আমরা এত এত এসএমএস কমেন্ট পড়ি, সো এখান থেকে আসলে আলাদাভাবে ফাইন্ড আউট করা যে না এটা তিনি ওইভাবে মাথা রাখা ওইভাবে আসলে হয় না, কিন্তু যখন আপনি লিখেন তখন আমি বুঝতে পারি যে না আমার এই বন্ধু নাম সহ লিখেছেন এবং আমার এই বন্ধুটা ওই বন্ধু, প্রেশার পড়ে না। আর এটা যারা করে যে নাম না লিখে, তারা আমার মনে ইচ্ছা করে আমাকে প্রেশার দেয়। আপনারা কি চান আপনার বন্ধু অনেক প্রেশারাইজ হোক? আচ্ছা, এখানে আছেন আরো যারা, ভাইয়া আমার নাম মোহাম্মদ মুরসালিন, রংপুর থেকে দীপান্বিতা গানটা বাজাবেন, মনে হয় না প্লেলিস্ট আপনি পাবেন এখন এটার। থ্যাংক ইউ সিফাত, আমি তোমার কি আবুল অচেনা মানুষকে ভালোবেসেছি, তোমার আবুল অচেনা মানুষ, হ্যাঁ অচেনা মানুষকেই তো ভালোবাসবেন, চেনা মানুষকে কেউ ভালোবাসবেন, খুব কম হয় কাজিনদের মধ্যে বিয়ে, ম্যাক্সিমাম টাইমই তো অচেনা মানুষের সঙ্গেই হয়, ঘটকরা যে আসে কেউ যদি পরিচিত থাকে তো ঘটক এসে বলবে যে আপনার খালাতো বোন বা আপনার খালাতো ভাই, আপনাকে এটা বলবে? এটা তো বলবে না, তারা তো আসেই বাইরের একজনকে নিয়ে, তিনি অচেনাই থাকেন, ঠিক আছে? সো কিছু কিছু ব্যাপার থাকে, এটা একটা আছে। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি জানি আপন মানুষই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেটা আমি অনেকবার কথা বলেছি আগে, তো কষ্ট তো আপন মানুষই দিবে, আপনি বাইরের কেউ কষ্ট দিলে কি আপনি কষ্ট পাবেন? আপনি তো পাবেন না, আপনি বিরক্ত হবেন, আপনার তার প্রতি ঘৃণা আসবে, আপনি একটা অ্যাকশনে যেতে চাইবেন, কিন্তু যখন আপন মানুষ বলবে তখন আপনি কষ্ট পাবেন, আপনি অ্যাকশনে যাওয়ার আগে কষ্টটা পাবেন। সো এগুলা একে একটা আরেকটার সাথে পুরা মানে খুব ক্লোজলি কানেক্টেড, কোনোটাকে রেখে কোনোটা করতে পারবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে থাকলে আজকে পুরো রাত চলে যাবে, তো আজকের মতো বিদায় নিব, আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আবার চক্কর বক্কর বাচ্চিতে আপনাদের সামনে হাজির হব মজার মজার কথা নিয়ে, এবং আপনাদের কথাবার্তাগুলো শুনবো, এটার একটা থেরাপি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেতে যেতে যে গানটা প্লে করবো আপনার জন্য সেটা হচ্ছে জাভেদ বাশিরের কণ্ঠে আজ লাথানাইও, চমৎকার একটি গান, এই গানটা শুন আপনি অবশ্যই ফিল করতে পারেন এই ওয়েদারের সঙ্গে, এবং আজকে যাদের ম্যাচ, আজকে যে লাস্ট নেক্সট যে ম্যাচটা আছে, শুভকামনা, দেখা যাক এবার কি হয় ইংল্যান্ড অ্যান্ড কঙ্গোর মধ্যে কে যায় পরবর্তী রাউন্ডে, সো এটা হচ্ছে এখন দেখার বিষয়, এবং একটা পারফেক্ট টাইমে পড়েছে, আমার মনে হয় মোটামুটি সবাই খেলাটা দেখতে পারবে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনার
2: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd। 9.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম, অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে HSC ও সমমান পরীক্ষা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও বিটিভির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ICU স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10:00 DR কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2:00 সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন বলেন, এবছরের HSC ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করতে 1980 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি NICAR তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছেন। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুড়া এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে NICAR-এর এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। NICAR-এর প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গুড়া উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা 8টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক অনুপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলি থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গিচর অংশের নির্মাণ কাজ চলছে। এই পথে 45% কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরের সড়কপথ ব্যবহার করতে হবে না। এতে শহরের যানবাহনে চাপ কমবে, একই সঙ্গে যানজটও কমে আসবে। এছাড়া একইভাবে ঢাকা শহরকে ঘিরে যে 110 কিলোমিটারের নদীপথ রয়েছে সেটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে তুলে ধরা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
2: বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনায় যতগুলি উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুনভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি এবং তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম।
0: এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান ঘোচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU স্থাপনের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68-70% গ্রামে বাস করেন, সুতরাং ICU সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অপ্রতুলতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে কেবল শয্যার সংকট নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডাক্তার জুবাইদা দেশের প্রতিটি প্রান্তে জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদে সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে জুয়ার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলে কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশের মাধ্যমে বাতিল হল 1867 সালের প্রায় 150 বছরের পুরনো দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 আইন। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, VPN, মিরর সাইট, ডিজিটাল ও ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে 24টি বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, জুয়ার করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে পরিবার থেকে পুরো গ্রামও। এই আইন বাস্তবায়ন করা গেলে এই প্রবণতা কমবে।
4: অনলাইন জুয়ার যে মাধ্যমগুলো আমাদের দেশে চর্চা আমরা হতে দেখেছি সেগুলো বন্ধ করার প্রশ্নে সংসদে যে আইনটি পাশ করেছে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অফলাইনের যে এখন অনলাইনে জুয়ার যে বিভিন্ন ধরন এবং এর যে চর্চা শুরু হয়েছে এটি বিভিন্ন মানুষকে যেরকম সর্বশান্ত করছে, পরিবারগুলোতে আর্থিক অনিশ্চয়তা বা সংকট তৈরি করছে, সেখান থেকে সম্পর্কগত ভাঙন তৈরি হচ্ছে।
3: তবে এই আইনের বাস্তব সুফল এর বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
4: যখন এই আইনের বাস্তবায়নের প্রশ্ন আসে তখন আমাদের সেই বাস্তবায়নের সূচকে আমাদের বা দেশের অবস্থান খুব একটা বেশি সন্তোষজনক নয়। আইন যথাযথভাবে বাস্তবায়ন করে এই অনলাইন জুয়া কেন্দ্রিক যে অপরাধমূলক তৎপরতাকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
3: নতুন আইনে অনলাইন বেটিং পরিচালনা এবং বাজিকরদের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রেখে কাজ করার জন্য ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আইন সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইন ভিত্তিক সচেতনতা জনসচেতনতামূলক প্রচারণার আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার 10th বার্ষিকীতে নিহতদের স্মরণে আজ নিজ বাসভবনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। ওই অনুষ্ঠানে পররাষ্ট্রপতির মন্ত্রী বলেন, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক বা অন্য কোনো কারণেই সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। তিনি আরো বলেন, এ ধরনের শক্তির বাংলাদেশে কোন স্থান নেই এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে তাদের কখনোই সুযোগ দেওয়া হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঘটনা স্মরণ করছে জাতি। ওই বছর কোটা আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যেই গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। গোটা আন্দোলন কালকে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বর্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং 5ই আগস্টকে ডাকা হয় 36 জুলাই নামে। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা 2018 সালের সার্কুলারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় পূর্ববর্তী কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যার ফলশ্রুতিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্দোলনে গতি সঞ্চার হয়। জুলাই গণঅভ্যুত্থানের সূচনা মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গৌরব, ঐতিহ্য আর গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন করছে 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি পদার্পণ করল 106 বছরে। সকালে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে এবং বন্যাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: একটি বিশ্ববিদ্যালয় যার ইতিহাস জড়িয়ে আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে, শতবর্ষের গৌরবময় পথচলা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখল 106 বছরে। 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস। জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বর্ণিল ব্যানার প্লেকার্ড হাতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও অ্যালামনাইদের অংশগ্রহণে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জ্ঞান চর্চার পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
6: গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে, তাদের রোল অবদান অনস্বীকার্য। পৃথিবীর মানচিত্রে আর কোন দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
3: শিক্ষার্থীরা জানান, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিং এও আরো এগিয়ে যাবে।
7: ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া এটা একটু উন্নয়ন করা গেলে ভালো হয়। শিক্ষার্থীদের হচ্ছে পড়াশোনার মান উন্নয়নটা আরেকটু দরকার। আবার স্টুডেন্টের বাসস্থানের একটা সমস্যা থেকেই যায়, বেশিরভাগ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই সমস্যাটা ওরা বেশি ফেস করতেছে।
3: দিনব্যাপী কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুনর্মিলনী। উৎসবমুখর পরিবেশে প্রিয় ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আর গর্বের অনুভূতি ভাগাভাগি করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক অধিকার রয়েছে এবং এর মাধ্যমে 150 বছরে পুরনো নীতিটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নাকচ করা হয়েছে। 6-3 সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে প্রধান বিচারপতি জন রবার্টস রায় দেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানকারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা চতুর্দশ সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে। এই রায় ট্রাম্পের অভিবাসন কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা, তবে মানবাধিকার গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, তেহরান তার জনগণের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি আজ এক এক্স পোস্টে এই সতর্কতা দেন। আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে সংযত রাখবে মর্মে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। যদি ইসরায়েলি নেতারা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে তবে ইরান তাদের শিক্ষা দেবে। এদিকে সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একমত হতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কারিগরি আলোচনা করেছে। মার্কিন ইরানি সিনিয়র আলোচকরা মুখোমুখি বৈঠক করবেন না। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ মানে রোমাঞ্চ, আর নক আউট পর্ব মানেই বাঁচা মরার লড়াই, যেখানে একটি ভুলই ডেকে আনতে পারে বিদায় ঘণ্টা। আজ রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলের পরাশক্তিরা, মেক্সিকো সিটি থেকে নিউ জার্সি। ফুটবল জোয়ারে কাঁপল উত্তর আমেরিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দিনের প্রথম ম্যাচে নিউজার্সির মাঠে মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স ও ইউরোপের লড়াকু দল সুইডেন। তবে মাঠের লড়াইয়ে আজ কেবল ছিল ফরাসিদের দাপট। ম্যাচের শুরু থেকেই সুইডিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখে কিলিয়ান এমবাপের দল। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিং এর সুইডেনকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ফরাসিরা। অন্যদিকে মেক্সিকো সিটিতে ঘরের মাঠে ইতিহাস পুনর্লেখনের লক্ষ্য নিয়ে মাঠে ছিল সহ আয়োজক মেক্সিকো। প্রতিপক্ষ ছিল ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর। ম্যাচের 22 মিনিটেই স্টেডিয়ামকে উল্লাসে মাতান জুলিয়ান ইকুইনিয়াস। তার দর্শনীয় গোলে 1-0 এগিয়ে যায় এলচিওরা। ঠিক 9 মিনিট পর 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রবিউল জিমেন্স জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। পুরো ম্যাচ ইকুয়েডরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে তারা ছিল বেশ অসহায়। ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ের উল্লাসে মাতে স্বাগতিক মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এই জয়ের ফলে টুর্নামেন্টের সার্বিক সমীকরণ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। গ্রুপ পর্বে গোল না খাওয়া মেক্সিকো নক আউটে নিজেদের ক্লিনশিট বজায় রেখেছে। তবে আজ রাউন্ড অফ 32-এর বাকি ম্যাচগুলোতেও অপেক্ষা করছে বড় চমক, যেখানে রাত 10টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আর রাত 2টায় বেলজিয়াম সেনেগাল। আগামীকাল সকাল 6টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনিয়া। মেক্সিকো বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10টায় ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2টায় সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। খবর শেষ হলো,
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি সুমাইয়া খান। আজ থেকে শুরু হল অর্থবছর 2026-27। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য 9,38,000

চেক এখন সময় রাত ৯টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bender Gun Shudun. Ben be sick.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি?
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4
1: সারা দেশে
4: সবার সাথে।